त्यहाँदेखि भारतीय नौसेनादे आइएनएस महेन्द्रगिरी सामेलकै दिकना आइथकिएछ। इदु आधुनिक जङ्गी जहाज माने मोडर्न वारशिप अमर देशदेखि बनाइदिए लगा एकता थकिएछ। यदि छोलालगा सामान खान 75% बारा बेसी दोले अमर देशदेखि पालगा सामान खान थकिएछ। इदुए अमर देश लगा आत्मनिर्भर भारत माने सेल्फ रिलायंट इंडिया लगा लगातार बढ़ाईकिना आहा लगा एक शक्ति दिखाई दी थकी ऐसे। इतो महीना ही डीआरडीओ पारा बिना का लॉन्ग रेंज काइरल रॉकेट भी सक्सेसफुली टेस्ट क्रीकना आई थकी ऐसे। इतो कौन सब सफल दाव पड़े अमर देश लगा साइंटिस्ट और इंजीनियर्स खान लगा कलेक्टिव हार्ड वर्क थकी ऐसे। चुआ দুই দিন দিন আগতে ডিআরডিও পৰা কুছা মিজাইল বি সাকসেসফুলি টেষ্ট কৰি দি কিনা আহি থাকি আছে। সাদি ভাই কান ডিফেন্স প্ৰডাকশ্যন হবি, ডিফেন্স এক্সপৰ্ট হবি ইয়াৰ ফ্ৰেণ্ডলি নেশ্যনস খান লগতে পলিটিকেল কোঅপাৰেশ্যন আমাৰ দেশ ইণ্ডিয়াহি সবতে লগাতাৰ নতুন হাইষ্টাক পুঞ্জি কিনা যা আমি খান সববি দেখি পাই থাকি আছে। ইটো মাহিনা শুরুতে মই ইন্দোনেশিয়াতে থাকিছে কোটে প্রামোজ আর আস্ট্রা মিজাইল ওপরে একটা মেজর এগ্রিমেন্ট বানাই দি থাকিছে। আমার দেশ ইন্ডিয়া লাগা ডিফেন্স ইকুইপমেন্টস আর টেকনোলজিতে আজি পুরা দুনিয়া লাগা ভরসা বাড়াই কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে। আজি ইটো গার্কিল বিজয় দিবস দিন মানিয়া টাইম দে আমি কানি ইটো শহীদ খানগে নমান গুড়ি দি কিনা একটা সুরক্ষিত সক্ষম আর আত্মনির্ভর ভারত বনাই দিবলে সংকল্প লৈ যাব আহিবি। মইলাগা প্যারে দেশবাসী যা মন কি বাত লাগা এপিসোডে মই আপনি খান লগতে ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন ওপরে কথা করে থাকিছে। ইটু ক্যাম্পেইনকে লৈ কিনা বারিশ লাগা পানি হার্ড ড্রপ বাজাই কিনা রাখিবলে লাগাহি একটা ম্যাজ মুভমেন্ট বানাই দি কিনা যাবলে লাগা কথা করে দি থাকিছে। ক্যাচ দ্য রেইন লাগা সন্দেশ বেশি সিম্পল থাকি আছে। পারিস লাগা পানি পড়িয়া টাইম দে তাদেহি লগি লগি বাজাই কিনা রাখিবলে লাগা থাকি আছে। জুলাই 4 তারিখ পৰা একটা খাস নেশন ওয়াইড ক্যাম্পেইন লৈ কিনা আহি থাকি আছে। ইটো ক্যাম্পেইন আন্ডারে রেইন ওয়াটার হার্ভেস্টিং, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানা ওয়াটার বডিজ কে রিজুভিনেট করে দিয়া আর থ্রি প্লান্টেশন খান সব ওপরে একটা ফ্রেশ মোমেন্টম লৈ কিনা যাই থাকি আছে। ইটো কাম দে বস্তি শহীর পঞ্চায়েত আর সোশ্যাল অর্গানাইজেশনস খান সব মানুষই আহি কিনা হিসা লওয়ার কারণে মই বেশি খুশি পাই থাকি আছে। পুরানা বন্স খান বড়া লিতারা হাতাই দি কিনা সাফা রাখি দি থাকি আছে। ওয়েলস আর স্টেপ ওয়েলস খান বেশি রিভাইভ করে দি কিনা আহি থাকি আছে। আর নাচুলাই কিনা থাকা পর ওয়েলস খান ধরলে আজি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ লাগা চ্যানেল নিচনা চুলাই কিনা কাম করে কিনা আহি থাকি আছে। সাদিপাই খান 1500 পন্স কানহি মধ্যপ্রদেশ লাগা সিথি ডিস্ট্রিক্টে পানাই দি কিনা আহি থাকি আছে। নার্সিংপুরে অমৃত সরোবার্স কে রিজুভিনেটেড ওয়াটার বডিজ বানাই দি কিনা আহি থাকি আছে। মহারাষ্ট্র আর নাসিকতে বেশি পানির স্টোরেজ ক্যাপাসিটিকে বানাই দি কিনা আহি থাকি আছে। নান্দিয়াল অন্ধ্রপ্রদেশতে সব গ্রাম পঞ্চায়েত কানি ইটুতে জয়েন করে কিনা পুরানা বন্স খান সবকে ভালওয়ালা বানাই দি কিনা চলাই থাকি আছে। আমার সিটিজ খান সবই ইটু কামদে চড়াই কিনা আহি থাকি আছে। কুর্বা ছত্তিশগড়, ভুবনেশ্বর, উদিশা আর বিজয়নগরম অন্ধ্রপ্রদেশ খান সব পড়া ইটু কাম ওপরে বেশি এনকারেজিং রিজাল্টস পাই থাকি আছে। আমি খান সবই আমি খান ওচরে থাকা একটা বন্ড ইয়া স্টেপ ওয়েল ইটুতে পারেজ লাগা হার পানি ড্রপ বাজাই কিনা রাখিবলে কাম করব আহিবি। আজি পানি লাগা হার্ড ড্রপ বাজাই কিনা রাখা পড়া আহা জেনারেশনস কারণে বেশি ডর অ্যাসেটস বানাই দিয়ে হব। মইলাগা প্যারে দেশবাসী যা অলপ দিন আগতে ক্লাসকো দে কমনওয়েলথ গেমস শুরু করে দি কিনা আহি থাকি আছে। আমার দেশ লাগা ইন্ডিয়ান কন্টেনজেন্টকে হার্ড দেশ মানুখান লাগা বেস্ট উইশেস থাকি আছে। সাদি ভাই খান আজি আমার দেশ লাগা যুবা কানি স্পোর্টসতে বেশি উপলব্ধি হাসিল করে কিনা আহি থাকি আছে। বি ভি সিন্ধুহি ব্যাডমিন্টন দে জাপান ওপেন লাগা টাইটল জিত হাসিল করিয়া সবসে পয়লা আমার দেশ লাগা খেলারে থাকি আছে। আমার পুরা দেশই ইটু উপলব্ধি ওপরে গর্ব থাকি আছে। আমার দেশ লাগা ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম হি লর্ডস স্টেডিয়াম লন্ডন দে

পয়লা টেস্ট ম্যাচ জিত হাসিল করে কিনা থাকি আছে। 270 রানস, একটা বেশি ডর মার্জিন বাড়া, একটা ঐতিহাসিক জিত হাসিল করে কিনা থাকি আছে। ইতো তো হইলে লর্ডস লাগা ইমান লম্বা ইতিহাস তে উইমেন্স টিমস লাগা সবসে পয়লা টেস্ট ম্যাচ থাকি আছে। ইটু এ কি ক্রাউন দেহি 1983 সাল দে আমার দেশ ইন্ডিয়া সবসে পয়লা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিত হাসিল করে থাকিছে। আর আজ আমার নারী শক্তি হি আমার দেশ লাগা নাম রোশন করে দি থাকি আছে। সাদিবাই খান কোনবা ছোট প্রাইজ তে বেশি ডর সিগনিফিকেন্স আনি দি থাকি আছে। ইটু নিচিনাই একটা প্রাইজ স্পোর্টস ওপরে ময় সাউথ চিত্তুর এর্নাকুলাম কেরালা পাড়া খবর পাই থাকি আছে। ইয়াতে একটা স্কুল দে সংস্কৃত ক্লাব থাকি আছে, আর তাদের টিচার মিস্টার অভিলাষী সংস্কৃত কে একটা খাস তারিকা পাড়া পপুলারাইজ করে দিকনা আহি থাকি আছে। ইটু প্রজেক্ট কে অক্ষর আকান্তুক নাম দিকনা আহি থাকি আছে। ইটুতে সংস্কৃত লাগা ক্যারেক্টার্স কানগে আসান তারিকা পাড়া ফুটবল দে চলা টার্মস কানগে লিঙ্ক করে দিকনা শিকাই দি থাকি আছে। ইটু নিচনা প্রয়াস কানবারা লার্নিং কে একটা এনজয়েবল বানাই দি কিনা আহি থাকি আছে। আর ইটু একই লোকতে স্পোর্টস খিলাফ মানুখান লাগা কানেকশন মজবুত বানাই দি কিনা আহি থাকি আছে। মই লাগা প্যারি দেশবাসী চোয়া সান্দি দিন দে বিক্রম ওয়ান সাকসেসফুল লঞ্চ করে দিয়া ওপরে দেশ লাগা মানুখান সবই গর্ব থাকি আছে। আমার দেশ লাগা স্পেস সেক্টর দে আমি খান সবই একটা ঐতিহাসিক পাল দেখি পাই থাকি আছে। ইটু তো হইলে ইন্ডিয়া লাগা সবসে পয়লা প্রাইভেট সেক্টর দে পানা রকেট থাকি আছে। আমার দেশ লাগা যুবা ইনোভেটর্স কানি একবার ভাবিবলে না পারা লাগা কাম তাইখান লাগা রিমার্কেবল স্কিল ডিমনস্ট্রেট করে দি কিনা তাইখান লাগা প্যাশন আর পেশেন্স পারা আজি ইটু কাম পারি কিনা আহি থাকি আছে। বেশি লম্বা সময় দাগ আমার স্পেস সেক্টর হি প্রাইভেট সেক্টর কারণে বন্ধ করে কিনা রাখি থাকিছে। কোনোবারা আমার দেশ লাগা বেশি যুবা খান লাগা ট্যালেন্টস কানগে ইটু সেক্টরে দেখা বলে না পারি কিনা আহি থাকিছে। যুবা খান লাগা ইন্টারেস্টকে মন দিয়ে রাখি কিনা আমি কানি ইটু স্পেস সেক্টর প্রাইভেট এন্টারপ্রাইজ কানি মেদে খুলি দি থাকিছে। আর আজি ইটু লাগা রিজাল্ট আমি খান সবই দেখি পাই থাকি আছে। সাদি ভাই খান আমার দেশ লাগা যুবা কানি সায়েন্স ফিল্ডে দেশ লাগা নাম রোশন করে দি থাকি আছে। সায়েন্স অলিম্পিয়াডস খান তো হইলে দুনিয়াতে সবসে ডর কম্পিটিশনস খান থাকি আছে। ইটুতে বেশি স্টুডেন্টস কানি আহি কিনা হিসা লই থাকি আছে। ইটু মাহিনাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথমেটিক্স দে অলিম্পিয়াডস লই থাকিছে। ইন্ডিয়ান কন্টেনজেন হি ইটু কম্পিটিশনতে বেশি ভাল বাড়া হিসা লই থাকি আছে। ফিজিক্স অলিম্পিয়াডসতে ইন্ডিয়া লাগা সব 5টা স্টুডেন্টস কানি গোল্ড মেডেল পাই কিনা টপ র্যাঙ্ক পাই থাকি আছে। ফিজিক্স অলিম্পিয়াড দিবি হার সাল ইন্ডিয়ায় গোল্ড ইয়া সিলভার জিত হাসিল করে কিনা আহি থাকি আছে। কেমিস্ট্রি অলিম্পিয়াড দিবি আমার দেশ লাগা স্টুডেন্টস কানি গোল্ড মেডেল হাসিল করে কিনা আজি তাক ইটু হি সবসে ভাল পারফরমেন্স দি থাকি আছে। বায়োলজি অলিম্পিয়াড দিবি আমার দেশ লাগা স্টুডেন্টস খান সবই একটা গোল্ড লগতে মেডেলস জিত হাসিল করে কিনা আহি থাকি আছে। আর ম্যাথমেটিক্স অলিম্পিয়াড দে আমার দেশ লাগা স্টুডেন্টস খান বাড়া 2টা গোল্ড আর 4টা সিলভার জিত হাসিল করে কিনা আহি থাকি আছে। মই আজি আমার দেশ লাগা যুবা শক্তিকে দেখি কিনা বেশি প্রাউড ফিল করে থাকি আছে। অলিম্পিয়াডস আর হেকাথনস লাগা কালচার আমার দেশ টিভি আস্তে আস্তে বাড়া বাড়াই কিনা জাগে দেখি কিনা মই বেশি খুশি পাই থাকি আছে। মই উমিদ রাখি আছে কে আমার দেশ লাগে যুবা কানি বেশি মানু আহি কিনা ইটু নিচিনা ফরামসতে ইন্টারেস্ট পারা হিসা লই কিনা দেশ লাগা নাম রোশন করি হব। মই লাগা বিয়ারি দেশবাসীও কেতিয়া একজন বাড়া ট্যালেন্ট আর প্যাশন বি একই লগতে লই কিনা কিবা কাম একটা করবলে শুরু করে দে তেতিয়া ইটু লাগা রাস্তা আসান থাকি আছে। কাশ্মীর লাগা ট্রেডিশনাল বাগু ম্যাট বানা লাগা দে আমি কানি ইটুকে দেখি পাই থাকি আছে। ইটুকে পানা বলে রিচ আর ধান লাগা স্ট্র জ্বলাই থাকি আছে। ইটু পানা লাগা ট্রেডিশন তো হলে বেশি পুরানা থাকি আছে। কাশ্মীর লাগা মার্শি চাকা কান বাড়াহি ইটু ক্রাস আর রিচ কে হার্ভেস্ট করে দি কিনা ইটু পানা লাগা কাম শুরু করে দি থাকি আছে। ইটুকে সানকে সুখ

আই রাখি দি কিনা ওলাই কিনা ইটু হাত পড়া পানাকে সুর করে দি থাকি আছে। ইটু ম্যাট একটা বনাবলে দুইটা আর্টিসেন্সকে চার দিন লই কিনা কাম করে থাকি আছে। ইটু ম্যাটটা হইলে ইউনিক আর ইকো ফ্রেন্ডলি বি থাকি আছে। সামারে ঠান্ডা আর উইন্টারে গরম ইটু ম্যাট পড়া দি আছে। আর ইটুটো হইলে সব কাশ্মীর খান লাগা খড় খড় দি পাই থাকা লাগা একটা ম্যাট থাকি আছে। হলিবি আজি ইটু ঝোলাগে বেশি কমদি হয়ে কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে। শ্রীনাকার পাড়া গুলাম হুসেনজি আর তাই লাগা চুকরি দানজিলাজি তাই দুজন পাড়া ইটু ভাকু ক্রাফট ট্রেডিশনকে রিভাইভ করে দিবলে প্রয়াস লই কিনা কাম শুরু করে দি থাকি আছে। ইটু প্রয়াসতে গুলামজিহি একটা সাধারণ পরিবার পাড়া আহা কারণে বেশি চ্যালেঞ্জেস লোক পাই কিনা আহি থাকিছে। হলিবি তাই পাড়া কামকে না ছাড়ি কিনা কুড়ি কিনা আহি থাকি আছে। থাকি থাকি কিনা বেশি মনোকানি আহি কিনা ইটু কাম দেখিসা লই কিনা আর গুলাম হাসানজি লাগা ভাবনা তাক পুঞ্জি কিনা ইটু কাম করবলে পারি কিনা আহি থাকি আছে। লোকাল সরকার পাড়া বি তাই লাগা মেশিনকে সাপোর্ট করে দিছে আর আজি আমি কানি চাইলে মানে ভাকু লাগাতার পপুলারিটি পাই কিনা দেশ লাগা আলাগ আলাগ কোনাকান সব জায়গা তাক পুঞ্জি কিনা যাই থাকি আছে। ইটু প্রয়াস জোড়াই কিনা থাকা সব মানুখান ওপরে মই বেশি গর্ব থাকি আছে। আজি আমি খান সবই ভোকাল ফর লোকাল মান্দ্রা লই কিনা লোকাল সম্বন্ধে ফোকাস করে কিনা যাই থাকি আছে। পারিলে আপনি বি ইটু কাশ্মীরি ভাকু নিজের ঘর কারণে যি হইলে বি লই দিবি। সাদি ভাই খান আমার দেশতে চাইতে হইলে খালি একটা মামুলি বেভারেজই নহয় ইটু লগতে আপনা বানবি থাকি আছে। চাইতে হলে সব অকেশন লাগা বেশি ডর হিসা লই থাকি আছে। ফুচরে দিন শুরু হওয়া লাগা পড়া লই কিনা সাদি পাইকান গে মিলা পরিবার খান লগতে কোয়ালিটি টাইম ফিলা এটু খান সবতে চাইহি বেশি ডর হিসা লই কিনা আহি থাকি আছে। আপনি খান সবই জানি থাকি আছে মই নিজের কিনেকা চাই লগতে একটা বেশি ডর রিস্তা থাকি আছে। হলিবি আজি মই খোতা কুড়িয়াতে হলে ইটু ছাই লাগা ওপরে নহয় ইটু চাইতে হইলে একটা আলাক বেশি ভাল টেস্ট দিয়াহি নহয় কিনা ইটু লাগা অ্যারোমা লগতে আমার দেশ লাগা বেশি সিস্টার্স খান লাগা জীবন কারণে একটা আত্মা নির্ভর লাগা খুশবু বি আনি দি থাকি আছে। লক্ষীওয়ালা বস্তি বিজনোর ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশতে একটা উইমেন সেলফ হেল্প গ্রুপতে জোড়াই কিনা থাকা মাইকি মানুকানহি ভিথর বেরনা স্বাদেশী হার্বাল টি বানাই দি কিনা আহি থাকি আছে। ইয়াতে লেমন ক্রাস গিলয় মলিথি দুলসি রড টিউমেরিক সেনামাম কার্টেমাম আর ফেনল সিজ খান নিচিনা ন্যাচুরেল ইনগ্রিডিয়েন্টস খান থাকি আছে। ইটু লাগা একটা খাস টেস্ট আর কোয়ালিটি বি একটা থাকি আছে। ইটু চাইহি মানুখান কারণে একটা খাস পেহিচান তেজ পড়া বানাই কিনা যাই থাকি আছে। ইটু হার্বাল টি তো হইলে প্রয়াগরাজ মহাকুম্ভ আর দিল্লিতে থাকিয়া ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভেলতে বেশি মানুখান খাস করে কিনা বিদেশ পড়া আহা মানুখান সব লাগা সারাহানা পাই থাকি আছে। সাদি ভাইকান ইটু লাগা সবসে ইন্সপায়ারিং খোঁটাতো হইলে ইটু কিনিকা শুরু করে দিছে ইটু দি থাকি আছে। ইটু পুরা প্রয়াস খালি এক লাখ রুপিয়া পড়া শুরু করে দি কিনা আহি থাকি আছে। আজি ইটু ব্র্যান্ড মেজর ইনস্টিটিউশনস তাক আমার পুরা দেশটি পুঞ্জি কিনা থাকি আছে। ইটু কাম বাড়াই আমি কান সবকে দেখাই দি থাকি আছে কে কেতিয়া লোকাল জ্ঞান নেচার আর মাইকী মানুখান লাগা আত্মা বিশ্বাস সেলফ কনফিডেন্স একে লগতে আহে তেতিয়া একটা ছোট প্রয়াস নিচিনা হইলে বি বেশি ডর পটলাভ লাগা শুরু করে দিব পারি থাকি আছে। মই লাগা প্যারে দেশবাসীও এক বেয়ার মাকে নাম অভিয়ান লই কিনা আজি মানুখান সবই নেজরকে নিজের লাগা জিম্মেদারি পুরা করে দি কিনা যাই থাকি আছে। সমাজে ইটু নিচিনা কাম দি জোড়াই কিনা যা পারা আজি বেশি ইন্সপায়ারিং কাম আমি খান ওসরে আনি দি থাকি আছে। সাদি ভাই খান আমেদাবাদে একটা অদ্ভুত পাবলিক পার্টিসিপেশন লাগা তাকত দেখি পাই থাকি আছে। বাদাজ এরিয়াতে 3.5 লাখ স্যাপলিংস এক ঘন্টা মাজতে 25,000 মানুষ আনি হিসা লই কিনা লাগাই দি কিনা আহি থাকি আছে। ইটু অভিয়ান দে স্কুল বাচ্চা খান
এনচিচি গেডেটস কান ভলেণ্টিয়ার্স আর অর্ডিনারি সিটিজেন্স কান সবই আহিকা হিসাল থাকি আছে। আহা সাল কান্দে ইটু স্যাপ্লিংস কান্দুহি একটা বেশি ডর আর্বান ফরেস্ট হওয়া হব। ইটু প্রায় আসি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তুবি বানাই দি থাকি আছে। সাদি বাই কান এক পেয়ার মাকে নাম আভিয়ান দে উত্তর প্রদেশ তুবি একটা কলেকটিভ রিজল্ভ পড়া বেশি অদ্ভুত ডিসপ্লে দেখি পাই থাকি আছে। কোদে 35,000 ক্রোর স্যাপ্লিংস একদিন দে লাগাই দিকে আহি থাকি আছে 12th July দিন দে। ইউপি লাগা একটা মেম্বার অফ পার্লামেন্ট নিচিনা মই কারণে ইটু খাম ওপরে একটা বেশি খাস গার্ব থাকি আছে। মই লাগা পিয়ারি দেশবাসীও কাস্ট হলে আমার মানুষান কারণেহি নহয় খুন্দি বলে নাপারা বেশি লিভিং ক্রিয়েচার্স কান কারণে কাস্ট হলে তাইখান কারণে একটা ঘর নিচিনা থাকি আছে। 60 সাল নিচিনা বাসুদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল হি কেয়ার ফরেস্ট গুজরাটে নিজের ঘর বানাইকে আহি থাকি আছে। কেয়ার ফরেস্টে বেশি সাল রেস্টোরেশন আর কনজারভেশন কাম করে কিনা আহা লাগা ইটুহি রিজাল্ট বাই থাকি আছে। হর্নবিল দো হইলে জঙ্গল লাগা কিষাণ বলে মানি থাকি আছে। কেলে মানে তাইখানে ফ্রুটস খাই দি কিনা ইটু লাগা সিডস সব জঙ্গল দিয়ে ফেলাই দি থাকি আছে। তাতে পারা নতুন খাস ওলাব কুড়ি কিনা পুরা জঙ্গল দো হইলে একটা জিরিয়া পারা লাশ গ্রিন বানাই দি থাকি আছে। আপনি কাজ জপি আহি কিনা নেচার লগতে কানেক্ট করে দি কিনা এক পেয়ার মাকে নাম দে লাগাই দিবি। আজি আপনি কানি লাগাই দিয়া স্যাপলিং হি আহা জেনারেশনস নিমিতে একটা গ্রিনারি ক্লিন এয়ার আর খুবসুরত ভবিষ্যের কারণে লিকেসি বানাই দিয়ে হব। মই লাগা প্যারি দেশবাসীও আজি গ্লোবাল এনভায়রনমেন্ট ডে প্লাস্টিক পলিউশন বাড়া বেশি ডর চ্যালেঞ্জেস আমি খান সব কারণে আনি দিয়ে থাকা আমি খান সবই দেখি পাই থাকি আছে। সিঙ্গল ইউজ প্লাস্টিক লাগা ওয়েস্ট পড়া নেচার গে বেশি সাল কারণে লোকসান আনি দিয়ে থাকি আছে। ইটু কারণে ঠিক নিয়ম লোকা প্লাস্টিককে ফেলাবলে বেশি দরকার থাকি আছে। সাদি ভাইগান সীতা মার্হি বিহার বাড়া আমি খান সব কারণে একটা বেশি ভাল ওয়েস্ট টু ওয়েলথ লাগা এক্সাম্পল আনি দি থাকি আছে। ইয়াদের ওয়েস্টকে রিসাইকেল করে দি কিনা মানুষান পুহিবলে একটা অ্যাট্রাক্টিভ বেঞ্চ বানাই দি থাকি আছে। একটা বেঞ্চ বানাবলে সিঙ্গল ইউজ প্লাস্টিক 40 কেজি নিচিনা লাগি আছে। ইটু বেঞ্চ কান্দ হলে মজবুত ডিউরেবল কমফর্টেবল আর ইকো ফ্রেন্ডলি থাকি আছে। গভর্নমেন্ট স্কুলস পার্কস আর পাবলিক প্লেসেস কান্দে ইটু খান রাখি দি কিনা যাই থাকি আছে। ইটু লাগা প্রয়াস পড়া মানুষকে বাড়ি বারান বাজাই কিনা রাখি বলে লাগা অওয়ারনেস বি বাড়াই কিনা যাই দি থাকি আছে। ইটু প্রয়াস দে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর লোকাল বডিস কান সব পড়া বেশি দোয়াকার রোল লই কিনা লোকাল রোজগার বি বাড়াই কিনা যাই দি থাকি আছে। ইটু পড়া রিডিউস রিইউজ আর রিসাইকেলকে একটা স্লোগানহি নয় কিনা আসল দে আমি খানগে কাম করি কিনা যা লাগা দেখাই দি থাকি আছে। আর ইতুপ্রাহি আমি খান লাগা জীবন দে বেশি জরুরি হিসা লই কিনা আহি থাকি আছে। সাদি ভাই খান যা মান কি বাদ দে মই গণেশ উৎসব অপরে কথা করিয়া আপনি খান সবই ইয়ার করে থাকিব। আমার নিজের দেশ মাতিপাড়া বানা লর্ড গণেশা আইদুলকে সব মানুষ ওয়ার্শিপ করব নিমিতে মই কথা করে থাকিছে। প্লাস্টার অফ প্যারিস মানে POP বিদেশ পড়া ইম্পোর্ট করিয়া খান আইডল না জ্বলাই কিনা নিজের মাটি পড়া বানা ইন্ডিজিনিয়াস সামান খানকে জ্বলাবলির কারণে মই কই থাকিছে। ইটো উপরে বেশি মানুষকানি নিজের ভাবনা গান মই লগতে শেয়ার করে দি থাকি আছে। সব মানুষকানি উটু APLকে শুনি কিনা নিজের মাটি পড়া বানা আইডলকে জ্বলাবলে রিজলভ করিয়া লাগা ওপরে মই লগতে শেয়ার করে দি থাকি আছে। ইটু টপিক ওপরে মন কি বাতে চর্চা করিয়া পারা রাইট স্টেপ রাইট টাইম দে লোপলে পারা লাগা খুশি মইকে জানাই দি থাকি আছে। মই আকো একবার ইটুবার এপিল দো পারা কুই দি আছে। ইটুবার গণপতি ফেস্টিভেল দে লর্ড গণেশা লাগা আইডল আমার নিজের দেশ মাটি পারা বানা লাগাহি চলাবি। আপনি লাগা ইটু প্রয়াস পারা আমার প্রাকৃতিকে পূজা করিয়া নিচিনাহি হওয়া হব পারে।
মই লগা প্যারে দেশবাসীও এতিয়া মই একজন ওপরে খোঁতা কুই দিব কোনবারা আপনি খান সবকে গার্ভ করে দিয়ে হব। তাই হলে সায়েন্স আর ইনোভেশন ফিল্ডে একটা অ্যাক্টিভলি কাম করি না আহা মানুষ একজন থাকি আছে। আজি তাই গ্লোবাল রিকগনিশন বি পাই থাকি আছে। ইমান নাম ডর কামাই থাকিলে বি তাই বেশি জোর পড়া নিজের রুটসতে কানেক্টেড থাকি কিনা নিজের হোমল্যান্ডকে কেতিয়াবি নাপাহরে। ইটু মানুষ হইলে ডক্টর রোনাল্ডো লাইশ্রাম মণিপুর পড়া থাকি আছে। তাই লাগা নাম রোনাল্ডো থাকি আছে হলে বি তাই হলে একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট থাকি আছে। তাই হলে জাপানে কাম করে থাকি আছে আর তাই আজিকালি ম্যাসিভ ক্লাস্টার অফ ইয়াং গ্যালাক্সিস ডিসকভার করিয়া লাগা টিম দে হিসা থাকি আছে। তাই পারা কি খাস কাম করে দিছে কই কিনা আপনি খান ভাবনা করে থাকিব। তাই এই পুরা ক্লাস্টার লাগা নাম লকটাক প্রোটো ক্লাস্টার বলে দিছে। এই নাম দলে মণিপুর দে থাকা বেশি সুন্দর লকটাক লেক লাগা নাম দি থাকি আছে। লকটাক তো হইলে একটা বেশি ডর ফ্রেশ ওয়াটার লেক থাকি আছে যাতে ফ্লটিং ভূম দিস ফ্লটিং আইল্যান্ডস অফ ভেজিটেশন পারা একটা খাস ল্যান্ডস্কেপ বানাই দি কিনা আমি খান সবকে দেখাই দি থাকি আছে। ডর সমুদ্র দে ছোট আইল্যান্ডস খান ফ্লট করিয়া নিচনা দেখি থাকি আছে। ইটুহি নিচনা ইটু ইয়াং গ্যালাক্সিস ইটু ইউনিভার্সতে একটা বেশি ডর স্ট্রাকচার ফর্ম করি কিনা দেখি থাকি আছে। আজি মণিপুর লাগা লকটাক তো হইলে আমার দেশ লাগা ম্যাপটিহি নহে কিনা আমার বেশি ডর খসমস দিবি ইটু লাগা নাম থাকি আছে। এই এচিভমেন্টও হইলে হার দেশ মানুষের কারণে একটা প্রাইড থাকি আছে। ইটু পারা আমার যুবা সাধি বাইকানকে শিখাই দি থাকিব নিজের বারম্বারে জোড়াই রাখি কিনা বি নতুন হাইটস তাক স্কেল করে কিনা যাব পারিব বলে দেখাই দি থাকি আছে। এটুই রুটস থাকি আছে কিন্তু পারা তারে তাক যাব পারে দি আছে আর পুরা দুনিয়াকে রোশন করে দিব পারিব। মহিলাগা প্যারে দেশবাসীও অলপ দিন পিছতে 7 অগস্ট দিন দে আমার দেশি ন্যাশনাল হ্যান্ডলুম ডে মানি থাকিব। ইটু অবসর দে আমি খানি আমার দেশ লাগা ভাই ভনী খান লাগা স্কিলস আর ক্রিয়েটিভিটিকে সেলিব্রেট করে থাকি আছে। কোনবারা জেনারেশন পার লই কিনা আহা পরম্পরাকে আগে লই কিনা যাই থাকি আছে। সাদি ভাই খান হার হ্যান্ডলুম কার্মেন বারা নিজের রিজন কমিউনিটি আর ইটু লগতে জোড়াই কিনা থাকা বেশি মানুষখান ওপরে কাহানি লই যাই থাকি আছে। ইটু মানুষখান বারাহি আমার দেশ ইন্ডিয়া লাগা প্রাউড কালচারাল হেরিটেজকে বজায় কিনা রাখি দি থাকি আছে। আজি মই আপনি খান সবকে আমার উইভার সাদি ভাই খানকে সম্মান করে দি কিনা হ্যান্ডলুম ক্রাফটসকে এনকারেজ করে দিবলে কারণে কুই দি আছে। ইটু পারাহি ভোকাল ফর লোকাল আত্মাকে মজবুত করে দিয়ে হব। সাদি ভাই খান আজিকালি আমার দেশতে হ্যান্ডলুম বাড়াই দিয়া পড়া বেশি দেশ মানুষখান লাগা জীবন ভাল করে দি কিনা আহি থাকি আছে। পাচ্ছম বালি বাড়া লই কিনা বাতনা ডাক আর কথম বালি বাড়া লই কিনা কাছ ডাক ইটু হ্যান্ডলুম দে বেশি ইন্ডিভিজুয়ালস আর গ্রুপস কান আহি কিনা আমার ক্লোরিয়াস হ্যান্ডলুম পরম্পরাকে নতুন পেহচান আর শক্তি দি কিনা আহি থাকি আছে। কোনবা বাড়া পাচ্ছম বালি ইখাত লাগা সুন্দর পরম্পরা আগে লই যাই থাকি আছে। তিতিয়া কোনবা বড়া মাইকি উইভার্স কানগে উল সামান বানাবলি লাগা কাম দে লাগাই দি থাকি আছে। কোনবা পারা কেরালা লাগা পরম্পরা কাসাভু আর্ট কে বজাই কিনা রাখি দি থাকি আছে। ইটু খান সব পারা আমি খান লাগা নিজের আমা খান আর ভুইনী খানগে রোজগার বি দিব পারি থাকি আছে। সাদি ভাই খান মই আগর দুসরা সাবজেক্ট আপনি খান লগতে কই দিব মন থাকা দলে খাতি থাকি আছে। আমি খান সববি জানি আছে খাতি দলে মহাত্মা গান্ধী তাই পারা বেশি মরম করে দি থাকা লাগা একটা থাকি আছে। আজি আমি কানি চাইলে মানে য অলপ সাল টাইম দে খাতি বেশি পপুলার হয়ে কিনা যা আমি খান সববি দেখি পাই থাকি আছে। ইটু লাগা সেলস বি যা পারো সাল দে ছয় কোনা বাড়াই দি কিনা যাই থাকি আছে। আজি ইটু লাগা সেল ফিকার হি 8,000 crore টাকা পয়সা তাক পৌঁছে কিনা থাকি আছে। আহি থাকা ফেস্টিভ্যাল সিজন দে আপনি খান সববি খাতি হ্যান্ডলুম যা হ্যান্ডিক্রাফটস লাগা আইটেম একটা হলিবি কিনবলে মই সব মানুষকে কই দিয়েছে। মই লাগা প্যারে দেশবাসীও
আমার দেশে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কিমান কিসিম থাকি আছে বলে আপনি কে হুটিলে মানে

চাদি ভাই খান মই বিশ্বাস আছে কে এই মিউজিককে শুনি কিনা আপনি খান বি বেশি ভাল লাগি থাকিব। মই দেব বার্মাজি ওপরে বেশি গর্ব থাকি আছে। তাই ট্রেডিশনাল মিউজিক পপুলারাইজ করে দিয়া লাগা প্রায় আছে বেশি কমেন্ডেবল থাকি আছে। আপনি খান ওসরে পা ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ওপরে আপনি খান সবই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবলে কারণে মই আগ্রহ করে দিয়ে আছে। এই নিচিনা প্রয়াস খান সব পড়া আমার দেশ লাগা ট্রেডিশনাল ইন্ডিয়ান মিউজিককে মানুষ খানকে জোড়াই দিব পারিব। মই লাগা বিয়ারে দেশবাসীও আহা কালি 27 জুলাই দিন দে আমার ভারত রত্না ডক্টর এপিজে আব্দুল কালামজি লাগা ডেথ এনিভার্সারি মানি থাকিব। ডক্টর কালাম লাগা পার্সোনালিটি দে বেশি ইন্সপায়ারিং ফেসেস খান থাকি আছে। এটু খান সব পড়া টিচার দুহি তাই লাগা মন ওসরে থাকি আছে। তাই পাচা খান আর যুবা খানকে স্বপ্না ডর রাখবলে প্রেরণা দিয়ে থাকিছে। ইটু সপ্তাহ কোইনসিডেন্টলি আমি কানি গুরু পূর্ণিমা লাগা পার্বণ পার্ব মানি থাকিব। আমি খান লাগা প্যারেন্টস কানি আমি খান লাগা সবসে পয়লা টিচার্স মানে গুরু থাকি আছে আর স্কুল টিচার্স কানি আমি খানকে জ্ঞান শিখাই দি থাকি আছে। গুরু পূর্ণিমা অবসারে আমি খান লাগা মেন্টর খান সবকে খুশি বা জানাই দিবলে লাগা একটা অবসার থাকি আছে। আমার দেশ লাগা সব টিচার্স আর মেন্টার্স খানকে প্রণাম করে দিয়েছে। সাদি ভাই খান অল্প সপ্তাহ টাইমে আমি কানি আমার দেশ লাগা ইন্ডিপেন্ডেন্স লাগা গ্র্যান্ড ফেস্টিভ্যাল মানি থাকিব। 15 অগস্ট দিন হইলে আমার পুরা দেশ মানুষ খান কারণে একটা গর্ব দিন থাকি আছে। এই দিন দিয়ে আমি খানি কুন্দিবলে নাপারা হিরোস খান কুন্হি তাই খান লাগা সব আমার দেশ আজাদি নিমিত্তে দি দিছে তাই খানকে ইয়াদ করিয়া লাগা দিন একটা হওয়া হব। তাই খান লাগা বলিদান আর ডিভোশন বাড়াই আজি আমি খান দেরাঙ্গা নিজের হাতে ধরবলে পারি থাকি আছে। কোদে আমার সংবিধান লাগা আইডিয়াস রাখি দি থাকি আছে। সাদি ভাই খান যা অল্প সাল টাইম দে হর ঘর দিরাঙ্গা ক্যাম্পেইন বারা আমার পুরা দেশকে একটা অদ্ভুত ভাবনা বারা জোড়াই দি কিনা আহি থাকি আছে। হর ঘর হর স্ট্রিটে দিরাঙ্গাকে মানিয়াকে দেখি পাই থাকি আছে। এই সাল বি আমি খান সব পড়া হর ঘর দিরাঙ্গা ক্যাম্পেইন পুরা উৎসাহ লগতে লই কিনা নিজের ঘরে দিরাঙ্গা হয়েস করে দি কিনা সম্মান করে দিয়া হব। সাদি ভাই খান হর সাল 15 অগস্ট দিন আগতে আপনি খানহি আপনি খান লাগা সাজেশনস আর আইডিয়াস মইকে পথাই দি থাকি আছে। এই সাল বি মাই গভতে আপনি খান সবই ইটু নিচিনা আপনি খান লাগা সাজেশনস আর ভাবনা খান শেয়ার করে দিবি। মই আপনি খান লাগা সাজেশনস আর আইডিয়াস খানকে রক্ষি থাকিব। সাদি ভাই খান আজি কারণে মান কি বাতে মানি হওয়া হব। আহা মাহিনা

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব
1: এই জানকারি NTEP বা দিয়ে আছে।
2: Tracker band
3: 103 MHz
2: news, music and entertainment.
3: This is FM Tracker
2: band FM 103 MHz.
4: গুড আফটারনুন লিসনার্স, এইটো আকাশবাণী কহিমা এফ এম ট্ৰেগপান 103 MHz পৰা আপুনি এন প্ৰগ্ৰাম শুনি আছে। আৰু এতিয়া শুনি হ'ব হিন্দী ফিল্ম গান প্ৰগ্ৰাম আৰ জেছ চইচ, ডেট ইজ মৈলাকা পচন্দ হিন্দী ফিল্ম গান প্ৰগ্ৰাম। চ' আৰু জেকব আপুনি চবকে আকৌ ৱেলকাম কৰি আছে, স্বাগত কৰি আছে, নমস্তে আৰু চালাম কৰিবলৈ জনাই দি আছে। আপুনি এখন লগা ফিডবেক চাজেশ্যনছ নহ'লে থটছ থাকিলে এইটো নম্বৰতে লিখিব পাৰে 9436805333। আৰু লিখিব কাৰণে ক'ড আছে FM স্পেচ F। তো প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে, পয়লা গীত শুনব আপনাদের মোহিত চৌহান আর শ্রেয়া ঘোষাল লকাওয়াস্তে। ফিল্ম আছে প্লেয়ার্স, গীত লিখা হয়েছে আশিস পণ্ডিত, মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

প্রোগ্রামটি আকৌ শুনব আপনাদের সোনু নিগম লগা ওয়াস্তে ফিল্ম আছে দিল তো বচা হে জি আর গীত লিখা হয়েছে কুমার মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

প্রোগ্রামটা শুনিব আপনাদের ডমিনিক সিরোজো আর বিশাল দাতলানি লগা ওয়াস্ট আছে। ফিল্ম আছে পিয়ার ইম্পসিবল, আর এটি গীত লিখে হয়েছে অনবিতা দত্ত আর মিউজিক দিয়ে হয়েছে সলিম সুলাইমান। অ্যান্ড রাইট আফটার দিস সং সময় 12:30 হওয়ালেকে আপনি গান শুনে হব নিউজ হেডলাইন্স, তারপর যেতে প্রোগ্রামটি কন্টিনিউ করে হব।

Yesterday, message ahi kina ase, tu likhina pada ase. Hello Jacob sir, good afternoon. Hoping you are doing well sir. And here I am also doing great sir. Lovely playlist, keep playing. Thank you. I am Apurbo from Sarhejan village, Karbi Anglong district, Assam. Well Apurbo, thank you so much for tuning and at the same time thank you so much for writing. Apni bhi huni ase kore jani na. বেশি খুশি পাইছে আর আপনি গান টিউন করে আছে কথা জানি না বেশি খুশি আছে এটি নিচিনা প্লে লিস্টটা খুশি পাইছে কোয়ার কারণে খুবই ভাল ভাল গান বাজাই দিব তো শুনি কিনে এনজয় করে থাকবে সো নেক্সট মেসেজ আকাতে লিখি কিনা পঠা আছে দিস ইজ ফ্রম দিস ইজ গুড আফটারনুন আর জে দিস ইজ কুচো ফ্রম জ চাকামা আর চাকা বা মি অ্যান্ড মাই নিসেস গ্রেস লিরি অ্যান্ড কিনলে জাংরি Tuning FM Tragopan, waiting for your good choices song. We hope that you will play our favorite song among RJ's choices. Eagerly waiting right now. Thank you, RJ. Well, thank you so much, Kuto and your lovely nieces for your message. So, next gana ko hunibo. Nira Sridhar laga waste ase. Film ase Tum Mile. Git likha hoise Kumar aro Shahid Kadri. Music diya hoise Pritam.

প্রোগ্রাম চাকু শুনব আপনাদের কে লাগাও আসছে। ফিল্ম আছে নিউ ইয়র্ক, গীত লিখিয়া হয়েছে সন্দীপ শ্রীবাস্তবা আর মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

প্রোগ্রামটি আকু শুনব আপনাদের শেখর রাফজানি আর কারালিসা মন্টেলো লাগা আওয়াজে ফিল্ম আছে আঞ্জানা আঞ্জানি আর এই গীত লিখে হয়েছে অমিতাভ ভট্টাচার্য আর অদ্বিতা দত্ত মিউজিক দিয়া হয়েছে বিশাল শেখর।

ওয়াল লিসনার্সকান প্রোগ্রাম শেষ করবলে টাইম হয়েছে। এটুকু প্রোগ্রাম শেষটি শুনিব আপনাদেরকে নীরজ শ্রীধর আর হর্ষদীপ কাওয়ার লাগা ওয়াস্তে ফিল্ম আছে দেশি বয়েস। এটু গীত লিখা হয়েছে ইরশাদ কামিল আর মিউজিক দিয়া হয়েছে প্রীতম। আর এটু গীত লগতে প্রোগ্রাম শেষ করে হব, কিন্তু সময় 1 বাজি হওয়ালে আপনি গান শুনিয়া হব FM রেইনবো রিলে প্রোগ্রাম। আর FM ট্রাকপানটি আকো সাম 3 বাজি পর শুরু করে হব। সো উইশিং ইউ অল ওয়ান্স এগেন হ্যাভ এ গুড ডে and stay safe.

0: বস্তি মানুষ কেবি জুড়িবলে দিছে কইলে পুরা স্টেটে নহলে বি নিজের নিজের বস্তিতে জুড়ি কিনে যাইছে কইলে লাহে লাহে আমি খান নিজে বি নিজে লগা স্টেট পড়া মানুষকে জুড়িবলে পারিয়া বি ওলাব পারিব খালি তিতুহে নহয় কিনা খরচা বি কম হবলে পারিব কিলে মানে জিলা দোকান খান বি দূর থাকে এটু আমি খান লগা সময় বি ফেলাই নহলে বি গাড়ি ভাড়া বি ফেলাই কিনা যায় কিনা কিনে এটু কারণে নিজের নিজের লগা জায়গা নিজের নিজের বস্তিতে এনেকা পালি কিনা বিক্রি করেছে কলে বি খালি কিনি কিনা খাওয়া পড়া এটু মুখ মিঠাহে নহয় কিনা সময় ফেলা টকা পয়সা ভাড়াবিলাক ফেলাই কিনা যাই কিনা বিচারি থাকা পড়াতো নিজের নিজের জায়গাতে কিনি কিনা খাইছে কলে বি এটু বি লাভ রাস্তা একটা আছে ইয়াতে আমি খান লগা মাজতে কি করবলে লাগে কইলে আমি খান ট্রেডিশনাল ওয়ে আগৌতে কেনেকা করে কিনা জন্তুবিলাক পালি আহিছে এইটু খানটু ছাড়ি দি কিনা কোয়া নিচিনা ভেটেনারি বিলাকর লেখা পড়া করে কিনা বিচার করে কিনা কেনেকা করে কিনা জন্তুবিলাক পালিবলে লাগিব কি জাতবিলাক পালিলে ভাল আছে এইটু খান বিচার করে কিনা আনি দিয়া নিচিনা আমি খান বি পালি কিনা আগে বাড়িছে কইলে তেতিয়া আমি খান বি লাভ পাব এটাতেও আমি খান লগা বস্তি বস্তি ডিস্ট্রিক্ট সব টিভি ভেটেনারি অফিসবিলাক বি আছে ডাঙরিয়াবিলাক আছে আর জন্তু কি পালিছে কইলে বি কেনেকা পালিবলে লাগে কিবা বিমার হয়েছে কইলে বি কি খেলাবলে লাগে এটু লগা জানকারি বিলাক বি আমি খান লগা আগেতে হয়ে যাইছে এটু কারণে আমি খান সুদা সুদি করে কিনা আগে বি বাড়িবলে পারে খালি তিতুহে নহয় কিনা গাহরি বিলাক হলিবি গরু বিলাক হলিবি পালিয়া এটুতে হলিবি লই কিনা বেড়া নহয় কিনা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন বি করবলে পারিয়া এটু বি আমি খান লগা আগে দে আছে আর জাত জাতি ভাল ওলা আনি কিনা বিজন দিয়া এটু বি করি আছে তো এটু লগা হিসাব পড়া আমি খান বি লই কিনা পালি কিনা কেনেকা আগে বাড়িবলে পারিব খালি তিতুহে নহয় কিনা এনে পালি আছে কোয়াতুহে নহয় কিনা পালিয়া লগা তেরিকা নিয়ম বিলাক বি জানিবলে বেশি দরকার আছে কিলে মানে খালি খেতি বাড়ি করাহে নহয় কিনা এটা আমি খান লগা মাজতে হলিবি লেখা পড়া করে কিনা কাম নাপাবি বেশি আছে আর এনে বহি থাকা বদলি আমি খান সেলফ এমপ্লয়মেন্ট জন্তুবিলাক পালি কিনা আমি খান নিজে নিজে লগা কমাই করে কিনা খাবলে পারা টকা পয়সা কমাই কিনা ফ্যামিলিকে রান করবলে পারা খালি তিতুহে নহয় কিনা ডাঙর হিসাবতে করেছে বলে আমি খান বেশি লাভ পাবলে পারা লাগা রাস্তা বি আছে আর আমি খান লগা ফ্যামিলি বা ঘর পরিবার মাজতে বি ইনকাম আলাগ একটা আহিব আর ইনক্রিজ করবলে পারা লাগা রাস্তা আছে সবসে পয়লা শুরু করা সময়তে একদম ডাঙর হিসাব পড়া লই কিনা করব পারিছে কলে বি আমি খান পারিয়াতক অল্প কমতি লই কিনা পালিব আর কেনেকাও করে কিনা পালিলে ভাল হয় আর আমি খান নিজে বি এটু অল্প শিকি লওয়া পাছতে ডাঙর হিসাবতে পালি কিনা যাইছে কইলে তেতিয়াহে ভাল হয় কিলে মানে আমি খান একবার পড়া বেশি আনি কিনা কিনি কিনা পালি দিব আর ঠিক তালাগা তেরিকা বিলাক না জানিয়া নহলে বি দানা কেনেকা দিবলে লাগে আর ঘর কেনেকা বনাবলে লাগে নহলে বি হাওয়া পানি কি কেনেকা আছে এটু খান বি নাচাই কিনা আন্দাজ পড়া পালি দিছে কইলে নোকসান হয়ে যায় আর তিতু পড়া মন ছোট হয়ে যায় আর আলছি লাগি যা পড়া ছাড়িবি দি থাকে কিন্তু সবসে পয়লাতো জানকারি লবলে দরকার আছে আর তালাগা তেরিকাবিলাক জানি কিনা পালিছে কইলে পালিবলে পারিব আমার স্টেট গভর্নমেন্ট হলে বি বেশি রাস্তাতে মানুষকে মদত দি থাকা আর কেনেকা করে কিনা প্রজেক্ট আলাগ আলাগ লই কিনা আমার স্টেটতে মানুষবিলাকে মদত দিব আর মানুষ বি এটু লই কিনা আগে বাড়িবলে পারিব এটু লগা হিসাব পারবি বেশি রাস্তাবিলাক খুলি দিয়া আছে জন্তুবিলাক পালি কিনা আগে বাড়িবলে পারিয়া লাগা রাস্তা বেশি আছে জন্তু পালি কিনা খালি খেতি বাড়ি করাহে নহয় কিনা জন্তু পালিছে কইলে আমার মনু লগা মাজতে কেনেকা হব কইলে লিভিং স্ট্যান্ডার্ড বা আমি খান সদায় থাকিয়া আমি খান লগা জীবনটো খুশি আর ভাল পড়া থাকিবলে পারিব গাও ভাল থাকিবলে পারিব টকা পয়সাতে হলে বি মন আরাম করে কিনা থাকিবলে পারিব আর খালি তিতুহে নহয় কিনা জন্তু লগা জাত জাতিবিলাক বি আলাগ আলাগ আনি কিনা পালিবলে পারিয়া লগা রাস্তা বেশি আছে আর মাংসবিলাক খালি খাইহে নহয় কিনা কাঁচা খাইহে নহয় কিনা আলাগ আলাগ তেরিকা পড়া বনাই কিনা বিক্রি করবলে পারিয়া লগা রাস্তা বি হব আকো তিতুহে নহয় কিনা জন্তুবিলাক বেশি পালিছে কইলে তালাগা দানা বি বনাবলে লাগে তো আমার মানুষ মাজতে তালাগা দানা ফিড প্রসেসিং প্লান্টস তালাগা দানাবিলাক খেলাব কারণে বনা এনেকা বনাই কিনা খালি জন্তু পালি কিনা লাভ হয়ে থাকা মানুষে নহয় কিনা তালাগা দানা খাবলে দিব কারণে বনা মানুষ টাকা পয়সা কমাবলে পারিয়া লাগা রাস্তা বি আছে, জন্তুবিল পালি কিনা আগে বাড়িবলে পারিয়া লাগা রাস্তা আমি খান ঠিক শুনিছে কইলে, আনএমপ্লয়মেন্ট বা সরকারি লাগা কাম না পাই কিনা কমাবলে না পারিয়া লাগা রাস্তাটু কম হয়ে যাব, আমি খান নিজেহে কমাব পারিব আর নিজে নিজে লাগা ঠেং পড়া খাড়া হবলে পারিয়া লাগা রাস্তা বেশি ওলাবলে পারিব। এতে কোনবা বিমারবিল কই দিয়া হব, সবচেয়ে পয়লাটো আছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ FMD বিলে কই থাকা, এটু বি গরু গাহরি ছাগলি বৈশি এটু খানকে বেশি লাগি থাকে, এটু বিমার আইসে কইলে ভাল পড়া না চাইছে কইলে জন্তুবিল মরি যায়, এটু কারণে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বা FMD কই থাকা এটু বি ভাল পড়া জানিবলে লাগে। এটু বিমার ওলাবলে আছে কইলে বেশি বোখার হব, বোখারটো 104 degrees Fahrenheit পড়ালই 106 degrees Fahrenheit উঠি যাব পারে, আর এনেকা বোখার হয়ে যাইছে কইলে একদম আলছি লাগিয়া হিলাবি হিলিবলে মন নোহা নিচিনা হয়ে যাব। যদি গরুবিল এনেকা হয়েছে নহলে বি বৈশি নহলে বি ছাগলীবিল এই বিমারটা লাগি যায় কিনা বেশি বোখার হয়ে যাইছে কইলে তাই লাগা দুধ দিয়া বি কমতি হয়ে যাব আর একদম কমজোর নিচিনা হয়ে যাব। বেশি বোখার হয়ে যাওয়া 2-3 দিন পছতে অলপ বোখারটা কম হয়ে যাব আর এনেকা বোখারটা কম হয়ে যাইছে কইলে তাই লাগা মুখ ফালে গুটি গুটি নিচিনা ওলাব আর তাই লাগা চামড়া খানতো পিপ নিচিনা পানি নিচিনা ওলাই কিনা ফাটি ফাটি যাব র্যাপচার হয়ে যাব আর এইটুকে আলসার বিলে বি কই থাকে আমি খান গুটি গুটি ঘাও ঘাও ওলাই যাব। আর যদি এই ফুড অ্যান্ড মাউথ ডিজিজটো লাগিছে কইলে তাই লাগা থুকটো মুখ পড়া বেশি ঘিরি থাকিব, তাই লাগা ঠেং লাগা মাজতে তাই লাগা ঠেং কিনার খান দিবি গুটি গুটি ওলাব আর এই খান বি একদম পাকি পাকি কিনা ফাটি যায় কিনা ঘাও হয়ে যাব। ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এই গরু নহলে বি বৈশি এই খানকে লাগিছে কইলে তাই খান খাওয়া লোক খাবি একদম না খাই যাব আর খারাপ হওয়া বি দুঃখ পড়া খারাপ হয়ে যাব। যদি ফুড অ্যান্ড মাউথ ডিজিজটো লাগি যাইছে কলে কি করবলে লাগে নহলে বি ইটু নাহা আগে আমি খান ফুড অ্যান্ড মাউথ ডিজিজ লাগিবলে না দিব কারণে কি করবলে লাগে কলে ভ্যাকসিনেশন বিলাক দিবলে লাগে বিজি বিলাক মারিবলে লাগে পলিভ্যালেন্ট ভ্যাকসিনস কই কিনে কই থাকা ইটু দিবলে লাগে আর সদাই সাল দুইবার ইটু ভ্যাকসিনটু দিবলে দরকার আছে, মানে এক সালতে 6 মহিনার মাজতে দিবলে দরকার আছে। আর জন্তু পালিয়া সময়তে একদম হুঁশিয়ার করবলে দরকার থাকা তো জন্তুতো তাই নিজে সাফা হবলে না পারে কিন্তু আমি খান পালি কিনা সাফা করে কিনা রাখবলে লাগে, তা লাগা ঘর সাফা করবলে লাগে গু পায়খানা পেশাববিল একদম ভাল করে কিনা সাফা করবলে লাগে, তাতে মাখি নহলে বি কীড়া লেতরা আর একদম গোন্ধাই কিনা একদম না রাখবলে লাগে। যদি আমি খান লেতরা রাখিছে কইলে এইটু লেতরা খান পড়া আমি খান চুকুপড়া দেখবলে না পারে পোক পোকাবিল বিমার লাগা পোক পোকাবিল আহি যায় আর তাতে পড়া বিমারটা লাগি যায়, এই কারণে এটু বি আমি খান বেশি হুঁশিয়ার করবলে দরকার আছে। মিল্ক ফিভার প্যাস্টুরেন্ট প্যারাসিস বিলে বি কই থাকে, এইটুতো মেটাবলিক ডিজিজ একটা আছে আর এইটু বিমারটা আসল করে কিনা গরু দুধ দি থাকা লাগা গাঁতে এইটু বিমারটা আহি যায় মিল্ক ফিভার বা প্যাস্টুরেন্ট প্যারাসিস কোয়াটো। এটু কিনে এটু বিমার আহি যায় কইলে আয়োডাইজ ক্যালসিয়াম এটু খানতো তাই লাগা গাঁতে কমতি হয়ে যাওয়ার কারণে মিল্ক ফিভারটু উলাই যায় থাকে, গরু দুধ বেশি উলাই দিয়া আর বেশি উলাই থাকা জায়গা খানতে এটু বিমারটা বেশি কমন আছে বেশি দেখি থাকে, আর গরু লাগা মাওতো তাই লাগা বাচ্চা জন্ম দিকে না 48 hours মাঝেতে মিল্ক ফিভার বিমার বি আহি যায়, এটু পড়া এটু বেশি হুঁশিয়ার করবলে লাগে। যদি গরুটো বাচ্চা পাই লৈছে কইলে আমি খান ভাল পড়া হুঁশিয়ার করে কিনা যতন করবলে লাগে আর ভাল করে কিনা চাবলে লাগে কেনেকা করে কিনা মিল্ক ফিভার এইটুতো আমি খান লাগা গরু মাও খানকে লাগিবলে না দিব কইলে, গরু বাচ্চা নাপা আগেতে আর গরু বাচ্চা হান নুবুকি আগেতে আমি খান ভাল করে কিনা ভাইটামিন ডিটু দি থাকিবলে দরকার আছে, গরু লাগা দানাটো খালি পাতা হারা পাতা খান এইটু খানে নহয় কিনা খুদিবিল মকই মিহিন খান গ্রেনস খান দি কিনা বনাই কিনে খেলাবলে বেশি দরকার আছে, গরুটো বাচ্চা পাইকা থাকি যাইছে কইলে ফসফরাস বি বেশি ভাল পৰা দানাতে দিবলৈ দরকার আছে। ক্যালসিয়াম ফসফরাস কই থাকা এটা তো 2x5x2 লাগা হিসাব পৰা তাই লাগা দানা খাওয়াতে দি থাকবলে দরকার আছে। গরু তো বাচ্চা পাই যাইছে কলে তাই লাগা দুধ তো পুরা পুরা টানি না দিবলে লাগে। অলপ দিন কারণে দুধ পুরা তো না টানি কিনা অলপ ছাড়ি দিবলে দরকার আছে। রিন্ডার পেস্ট কই কিনা এটু বি কেটল প্লেক বি কই থাকে। রিন্ডার পেস্ট নহলে বি কেটল প্লেক কয়া এই বিমার তো এই পৃথিবী পুরাতে আছে। আর এই বিমার পর আমি খান লাগা পৃথিবী পুরাতে জন্তুবিল নোকসান করে দি থাকে। রিন্ডার পেস্ট বিমার লাগিছে কইলে বেশি বখার হব আর তাই লাগা মুখতে সিঙান নিচনা বেশি উলাব। তাই শ্বাস লওয়া লাগার রাস্তা বি একদম বন হওয়া নিচনা হয়ে যাব। আর ঠিক সময়তে যতন নকরিছে কইলে গুরু খান জ্বলি মরি যায়। এই কারণে রিন্ডার পেস্ট লাগা বিমার উলাইছে কইলে ফাট করে কিনা সাবলে লাগে আর দূসরা জন্তু খানকে লাগালাগি হবলে না দিব কারণে বেশি হুঁশিয়ার করবলে দরকার আছে। রিন্ডার পেস্ট লাগা বিমার হবলে না দিব কারণে কিনকা জন্তু খানকে যতন করবলে লাগে কইলে জন্তু সব কেবি সেল কালচার কই কিনা থাকা এই ভ্যাকসিন টিকা মারিবলে লাগে। হুরু গুরু খান 6 মহিনা আর 8 মহিনার মাজতে থাকা খানকে বি বীজি তো মারি দিবলে লাগে। দুইবার মারিবলে লাগে এক সালতে দুইবার 12 মহিনার মাজতে 6-6 মহিনা ভাগ করে কিনা মারিবলে দরকার আছে। গরু তো ডাঙর মাও হয়ে যাইছে বলে 3 সালতে একবার সেল কালচার ভ্যাকসিন তো মারিবলে দরকার হয়ে যায়। এই বিমার কারণে বি আসল তো আমি খান সাত সাফাবি থাকবলে বেশি দরকার আছে। মাস্টিটিস কই কিনা বিমার আছে এটু বি হাওয়া পারবি আহে যায় নহলে বি কেমিক্যাল আর বায়োলজিক্যাল এজেন্টস খান পারবি লাগালাগি হয়ে যায়। ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস ইস্ট এনেকা নিচনা খান জন্তুকে লাগি যায়। এই বিমার লাগি যাইছে কলে গরু লাগা দুধ দিয়া সময়তে তার লাগা কোয়ালিটি এই পারবি জানিব পারে আর রং অল্প আলাগ হয়ে যা এনেকা পারবি জানিবলে পারি যায়। মাস্টিটিস বিমার তো হবলে না দিব কারণে কি করবলে লাগে কলে গরু লাগা দুধ তো একদম ভাল পড়া সব উলাই দিয়ে কিনা সাফা করে দিবলে লাগে আর সাফা করে কিনা রাখবলে লাগে। গরু ঘর খান তো একদম সাফা আর ভাল করে কিনা রাখবলে লাগে। পুক পোকা খানকে বি আহিবলে না দিবলে লাগে আর খালি তিতুহে নহয় কিনা গরু খান জন্তু পালি কিনা থাকা এই খানকে বি ভাল করে কিনা গাও সাফা আর ঠিক করে কিনা রাখবলে বেশি দরকার আছে। হিউমোরজিক সেপ্টিসিয়ামিয়া কই কিনা কই থাকা এটুকে প্যাস্টুরেলোসিস বি কই থাকে এইটু তো ব্যাকটেরিয়াল পড়া হয়ে যায় আর এই ব্যাকটেরিয়াল লাগা নাম তো প্যাস্টুরেলা মেলটোসিডা কই কিনা কই আছে এই পোকা পড়া এই ব্যাকটেরিয়া পড়া বিমার তো উলাই যায় থাকে। এই বিমার তো লাগিছে কলে গরু খান তো একদম হাইরান লাগিয়া নিচনা হব আর আসল করে কিনা তাইখান লাগা শ্বাস ফিরিয়া লাগার রাস্তা রেসপিরেটরি ট্র্যাক্ট তো বন হয়ে যাওয়া নিচনা শ্বাস ফিরবলে দিগদার হওয়া নিচনা হয় আর আওয়াজ উলাই যায়। এই বিমার তো একটা জন্তু পড়া দোসরাকে লাগি যায় তাই লাগা দানা খাওয়া পড়া নহলে বি পানি খাওয়া পড়া বি লাগালাগি হয়ে যায় থাকে। এই পড়া এই বি বেশি হুঁশিয়ার করবলে লাগে। যদি এই বিমার লাগিছে আর ভাল পড়া ফাট করে কিনা নাচাইছে কলে 24 ঘন্টা মাজতে 24 আওয়ার্স মাজতে মরি যাই থাকে। প্যাস্টুরেলোসিস নহলে বি হিমোরাজিক সেপ্টিসিমিয়া কয়া এই বিমার তো লাগিবলে না দিব কারণে ভ্যাকসিনেশন লাগাবলে পারে। এই ভ্যাকসিনেশন তো HS ভ্যাকসিন বিলিবি কই থাকে আর এই ভ্যাকসিনেশন 2.4 ml ভ্যাকসিন 5 মহিনা আর 6 মহিনার মাজতে দিবলে দরকার আছে। অ্যান্থ্রাক্স ডিজিজ কই কিনা কই থাকা এই বি ব্যাকটেরিয়াল ডিজিজ আছে। এই বিমার লাগিছে কলে হাই ফিভার মানে একদম বেশি বখার হব আর তাই লাগা গাওতে পেট ভিতরতে স্প্লিন কই কিনা থাকা এই বেশি ডাঙর করে কিনা ফুলি যাব। যদি এই বিমার লাগিছে কলে আমি খান ভাল করে কিনা হুঁশিয়ার করে কিনা জন্তুকে সাফা করে রাখবলে লাগে আর জন্তু লাগা পায়খানা নহলে বি তা লাগা মুখ নাক পড়া লেতেরা ওলা এই খান তো ভাল করে কিনা লুকাই না দিছে কলে এনে হাওয়াতে এই ব্যাকটেরিয়া তো বেশি দেরি থাকবলে পারে আর দূসরা জন্তু খানকে বি আকো সাল পিছিয়ে হলে বি লাগি যাব পারে। জন্তুবিল বিমার হয়ে যাইছে কলে মানুষ লাগা গাঁতে বি লাগি যায় এই কারণে আমি খান বি বেশি হুঁশিয়ার করবলে লাগে। আকাশবাণী কহিমার পর রুয়েল কানেক্ট প্রোগ্রাম দিয়া ইমানটে শেষ করে আছে।
1: नई कार

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

তো মাই ডিয়ার লিসনার্স, আপনার কান হনিশে মুসাফির হো ইয়ারো ফ্রম দ্য মুভি পরিচয়। তো ই গীত জো হ্যাঁ বহুত হি অচ্ছি তর মুই আগে দিবি লাইফ লাগু রেখে জিন্দগি মে বহুত কুছ এসে লোক মিলেঙ্গে জো আপ পে বহুত টিপ্পনিয়া করেঙ্গি, বহুত সারি অ্যাডভাইসেস কুবি, নহিলে জজমেন্ট গান পাস করব। লেকিন জিন্দগি কো আপনি তরিকে সে জিনা, হাম সবকো জিনা হ্যাঁ ইয়ে বার বার ইয়াদ দিলানা হ্যাঁ। আর এইটু গীত পর আরো বেশি ভাল ভাবি মহান সবকে খুশি দ্যাট জিন্দগি এক বহুত হি লম্বা সফর হতা হ্যাঁ, তো ইসকো খুলকে জিনা হতা হ্যাঁ। খুদ কো বার বার কবি কবি হাম খুদ কো ভুল যাতে তো ইয়ে খুদ কো সিখানা পড়তা হ্যাঁ। তো ইয়েস, বিউটিফুল বিউটিফুল সং ফ্রম দ্য মুভি পরিচয় মুসাফির হো ইয়ারো। অ্যান্ড ইয়া আজি লাগা প্রোগ্রামতে গানা ভাল ভাল আছে, পুরানি ফিল্মি গীত ইজ ওয়ান অফ মাই ফেভারিট সেগমেন্ট। বাট ইয়া আই হ্যাভ সাম মেসেজেস অন মাই ওয়ে, তো মেসেজেস খান আহি আছে। তো আপনি খান এই প্রোগ্রাম শুনে আছে এটার আহি জয়েন করে কিনা আছে কিলে, তো আপনি খান সবকে ফির স্বাগত করে আছে এ আই আর এফ এম ট্রাকপ্যান 103 মেগাহার্টজ সিনি ফিল্ম সংস প্রোগ্রাম পুরানি ফিল্মি গীত। মে হু আপকি হোস্ট আপকি দোস্ত আর রেথিয়া, আর আপ শুন রে হ্যাঁ আপকে ফেভারিট স্টেশন অফ দ্য রিজন এফ এম ট্রাকপ্যান 103 মেগাহার্টজ পরা ডিমাপুর মেলরি সমাটর টেনিং মন অ্যান্ড টুইন সাং। আপনি খান ইটু প্রোগ্রাম শুনি আছে 100.1 মেগাহার্টসে, জেনেবত খান শুনি আছে 101.2 মেগাহার্টস, বোকা খান শুনি আছে 101.8 মেগাহার্টস, অ্যান্ড ফেক খান ইটু প্রোগ্রাম শুনি আছে 102.1 মেগাহার্টসে। তো মাই ডিয়ার লিসনার্স খান, আপনি খান ইটু প্রোগ্রাম কিনিকা লাগিয়ে আছে, আপনি খান লাগা বিচারধারা হো ইয়া আপনি খান লা ফিডব্যাক হো ইয়া আপনি খান অপিনিয়ন হো প্রোগ্রাম কে বারে মে হো, গানা কে বারে মে হো ইয়া কিসি ভি বাত কে বারে মে হো, আপ লিখ কে জরুর ভেজিয়েগা 9436805333 9436805333 পে। আপকে যে বাতে হে মুঝে বহুত হি অচ্ছি লাগতি হ্যাঁ, তো মুই ভি হুনি বলে মন যায়, আপনি খান কি বলে মন যায় এসে কোনা, তো জরুর লিখ কে ভেজিয়েগা। আর ইসি বাত পে আপ সবকে কুছ মেসেজেস আয়ে হুয়ে হ্যাঁ, তো আপনি হালা মেসেজেস কাম ভি পুরি দিয়ে আছে। তো মুঝে লিখে কিনা পাতা হয়েছে, গুড ইভিনিং আর জে ম্যাম, আফটার লং টাইম আই এম জয়নিং ইয়র প্রোগ্রাম অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইয়র অসম প্লে লিস্ট। একটু লিখে কিনা পাতা হয়েছে, ধনঞ্জয় ফ্রম সরুপথার আসাম। তো ধনঞ্জয় থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন। মধ্যপ্রদেশ বা লিখে আছে রানু গুপ্তা, মনোজ গুপ্তা, অশ্বিন গুপ্তা, নন্দিনী তিওয়ারি, শিব নারায়ণ তিওয়ারি, আর ও সব লিখ রে হ্যাঁ মধ্যপ্রদেশ সে, আর তাই খান ইউটিউব প্রোগ্রাম হুনি আছে কোনা লিখেছে, সো থ্যাংক ইউ সো মাচ। হিতেন্দ্র দাস ফ্রম আসাম ও বি লিখতে হ্যাঁ, নমস্তে গুড ইভিনিং আর জে জি কোনা লিখেছে, নমস্কার আর জে টিয়া, কোম্বা তো মুগে রিকোয়েস্ট মেসেজ পাঠাই আছে, বা ইয়া আপনি খান সবকে মই জানাই দিবলে মন যা, তো আজিলা প্রোগ্রাম তো আর জে চয়েস পি নহয় রিকোয়েস্ট মেসেজেস ভি নহয়, বল্কি আজ কা প্রোগ্রাম হ্যাঁ পুরানি ফিল্মি গীত। তো মে আপ সবকো উস দৌর মে লেকে যা রহি হুঁ জহাঁ গীত সিফ গীত হি নহীঁ হোতে হ্যায় থে, গীত এক এক মিডিয়াম হোতা থা জহাঁ আপকে আপনি খান লাইফ তে হুবি ইউ নো ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আর সোশ্যাল স্ট্রাকচার দে হুবি, নহিলে বি দি দুটি চ্যালেঞ্জেস হুবি, লাভ হুবি, ডিফারেন্ট ইমোশনস হুবি, এটু খানকে ভাল ভাল এক্সপ্রেস করে লা টাইম থাকছে। তো কোহান নিশনা সিফ গানে হি নহি বল্কি উনকে বোল জো হোতে থে, পিকচারাইজেশন জো হোতি থি ও বহুত হি ইউ নো সোচ কে বহুত হি ডেপ্ট উনমে ডেপ্ট হওয়া করতে থি। এটা তো কোহান নিশনা এটা লা গানা খান ভি বেশি ভাল আছে, এটা খান লাগা কিবা ভি বেশি ভাল আছে, ইউ নো থিমস আমি বেশি ভালো আছে, বাট ইউ নো ব্যাক ইন দি ডেজ কুছি আলগ হি বাত হতি থি, ইসলিয়ে উস টাইম কো গোল্ডেন এরা ভি কাহা জাতা থা। তো ইয়েস, উসি গোল্ডেন এরা পে ফির সে হাম ওয়াপস চলতে হ্যায়, আর আজি দা প্রোগ্রাম তো কাফি বার হামনে কাফি বার নহি বহুত সারে গীত হামনে জিন্দগি কে বারে মে সুন লিয়া হ্যায়। তো জিন্দগি বহুত হি লম্বি সফর হোতা হ্যায়, জিন্দগি মে প্যার হোনা চাহিয়ে, জিন্দগি মে দোস্তি হোনি চাহিয়ে, জিন্দগি মে উতার চড়াও বহুত হোতা হ্যায়, পর জিন্দগি কি এক বহুত হি অহম সচ্চাই ইয়ে ভি হ্যায় কি আপনি খান কি তো লাইফ তে করে লিবি, মই হুবি আপনি হুবি কি তো লাইফ তে করে লিবি, এক না এক দিন হাম সবকো ইয়ে জিন্দগি ছোড় কে জানা হোতা হ্যায়, তো হাম সবকো রুসওয়া হোনা হোগা। তো ইয়া লাস্টে তো আমি খান খালি হাত আইসে, খালি হাতই যাবলে হয়ে যায়। তো আখির মে বচতা ক্যা হ্যায়, আখির মে বচতা হ্যায় হাম সবকে করম, আখির মে বচতা হ্যায় আপনি খান কি কাম করি কিনা, কি ভাল কাম করি কিনা যাইছে, ইতু হি বচি যায়। তো ইতু উপরে আছে নেক্সট গীত, তো ধরম করম লাগা ফিল্ম প্রা দিয়ে আছে 1975 মুকেশ আর কোরাস লাগা আওয়াজতে, আর ডি বর্মন লাগা মিউজিক আছে আর লিরিক্স আছে মজরুল সুলতানপুরী।

With the train, Lata Mangeshkar laga awaz ase, R.D. Barman laga music ase, aru Anand Bakshi laga lyrics ase. To kis liye, the title of the song ase. But yeah, before that, messages kan kumba hai ase, to YouTube puri divo, to mugi liki kina patai she Poonam Baby. Aur tai bishi din pichde apni la message pai she, to apni laga message puri kina mui bhi bishi kushi pai ase, to likhi ase, good evening RJTia, shukriya, bahut achhi achhi geet bajane ke liye, main aapki geet sun rahi hoon, kuna patai ase, Poonam, so shukriya, aap message karne ke liye, apni yahan itu message kuri ase, আপনি এখন প্রোগ্রাম শুনি আছে কিনা জানি কিনা মই বি বেশি খুশি পাই আছে নেক্সট মেসেজ মোকে লিখে আছে হিটু আর হিটু কে আছে গুড ইভিনিং আর জে ম্যাম আই এম লিসনিং টু ইয়ার প্রোগ্রাম অ্যান্ড আফটার সাচ এ লং টাইম আই এম লিসনিং টু ইয়ার ভয়েস অ্যান্ড আই এম হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম লিসনিং টু পুরানি ফিল্মি গীত সো হিটু থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আপন বি কয়েছে গানা বাল বাল বাজাই আছে এনেকা হি প্রোগ্রাম পুরা শুনিব কয়েছে তো আপন থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাভলি মেসেজ তো এইটো প্রোগ্রাম তো 7:10 তক যা হব তো এতিয়া বি টাইম আছে তো কোৱা নিচিনা নেক্সট গীত দি আছে দ্য ট্ৰেইন ফ্ৰম ৰা লতা মংগেশকৰ আৰু লগা আৱাজ আছে আৰ ডি বৰ্মন লগা মিউজিক আছে আৰু বোল লিখে হে আনন্দ বক্সী কিছ লিয়ে

Well, my dear listeners, আপনার কান হনি দেখছে জাভানি ফিল্ম প্রা তু রুঠা তো মে রোদুঙ্গি সনম 1972 লাগা ফিল্ম থাকিছে আর কিশোর কুমার আর আশা ভোসলে লাগা আওয়াজ থাকিছে তো ইয়েস থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন প্রোগ্রাম তে 5 মিনিট ইকলা বাঁচি যাইছে তো মই ভাবি দেখিছে কোনটো গীত বাজাবো তো আজি লাগা গীত খান দো খাস কর বিগিনিং দে আর আই ফিল লাইক আই শুড এন্ড দিস সং অন দিস বিউটিফুল সং from the movie I should say CID laga film ase Mohammad Rafi gita dat laga awaz ase itya do into quality laga awaz kando mohan huni bole bishi na pai very unique very versatile voices opi nayar laga music ase aur bol likhe hai majru sultanpuri 1979 la film ase CID to apni han CID la film to sai shekule do apni han janina ase ye hai Bombay Mirija itya do Bombay ge Bombay na mate Mumbai mate but you know the city laga ase to itu gana rapman balbar durishe to itu gana logote hi aji laga program hindi film sounds program purani filmi geet to samap kura hobo right after this program apni kan hunibo regional news in Nagamis followed by regional news in English aro 7:30 western music program sms request psa to aji laga program zindagi ke kafi rang humne sune hai zindagi ke safar ke bare mein zindagi ke kafi utar chadhav ke bare mein aaj humne geeton ke dwara humne sune hai to aakhri geet us film industry or city of dreams pe koi de hai mumbai ke uske naam jahan se ye sare behtareen geet ubhar ke bahar aaye hai to 1979 laga film CID radiya se Mohammad Rafid aur Geeta Dutt ki awaz mein Opi Nayar ki music and bol ke hai Majrool Sultanpuri ye hai Bombay Mirija

0: te bacha bukhi gina pura din muina hua samoy de HIV aru syphilis karne test kuri bo lage.
1: HIV thaga ma ekjun logot para HIV aru congenital syphilis to tar pet te thaga bacha logot para bachai kine thakibo paribo.
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব
1: HIV টেস্ট করিবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরা তে ফ্রি পড়া করিব পারিব
0: জানকারি এটো আপনার কেটি আছে নাগলিন স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পড়া

0: দিব নাপারা ভেলৰ হিলাব নাপারা রিজল্ভ আর ডর পেট্রিয়টিজম পারা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস লাগা সবসে ভাল ট্রেডিশনস তো দেখায়। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আজি দিন কার্গিল বিজয় দিবস লাগা অকেশনতে দেশ লাগা মন বাহাদুর খানকে ইয়াদ করেছে আর কৈছে কি ইন্ডিয়া পারা ডিফেন্স প্রোডাকশন ডিফেন্স এক্সপোর্টস নহিলে বি দোস্তি থাকে দেশ খান লগতে পলিটিক্যাল কোঅপারেশনস খান নতুন উঁচাইতে পৌঁছায় আছে। আকাশবাণীতে তেলাগা মন কি বাত প্রোগ্রামতে দেশকে বাদ করে কিনা শ্রীমোদী পারা আজি কৈছে কি জুলাই 26 দিনটো একটা তারিখ আছে যুনতে কার্গিল বিজয় দিবস খুশি মানায় আর আজি লাগা দিনটো ইয়াদ করবলে কারণে ক্যালেন্ডার না লাগে।
1: আজ কারগিল বিজয় দিবস হ্যাঁ, এ দিন হমে গর্ব সে ভর দেতা হ্যাঁ, এ দিন হমে আপনে বীর জবানো কে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ। কারগিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকো কে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কারগিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হ্যাঁ।
0: শ্রীমোদী পারা কৈছে কি তেলাগা টেকনোলজিক্যাল কাবিলিয়াত সদায় মজবুত করে কিনা ইন্ডিয়াতো আহি আছে, তাই পারা এতিয়া ইন্ডিয়ান নেভিতে INS মহিন্দ্রা গিরি লাগা ইন্ডাকশন ওপর বাদ জানাইছে। প্রাইম মিনিষ্টার পারা কৈছে কি যা সানডে দিনতে বিক্রম ওয়ান লাগা লঞ্চ কামিয়াবিকে হওয়া পিছতে দেশ পুরা গর্ব হয়ে কিনা থাকি আছে। শ্রীমোদী পারা জওয়ান ইনোভেটর্স খানকে বেশি ভাল স্কিল পেশন আর পেশেন্স দেখা কারণে তারিফ করেছে। কেচ দ্য রেইন কেম্পেইন ওপর বাদ করে কিনা প্রাইম মিনিষ্টার মোদী পারা কৈছে কি জুলাই 4 তারিখ দিন পারা লই কিনা দেশ পুরাতে একটা স্পেশাল কেম্পেইন চলি আছে।
1: কেচ দ্য রেইন কা সন্দেশ বহুত সিধা হ্যায়, জব বারিশ গিরে পানি কো ওয়হীন সহেজিয়ে, ইসলিয়ে 4 জুলাই সে দেশভর মে এক বিশেষ অভিযান ভি চলায়া জা রাহা হ্যায়। ইসকে তহত বারিশ কে পানি কে সঞ্চয়ন, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানে জল স্রোতো কে পুনর্জীবন আর বৃক্ষারোপণ কো নই গতি দি জা রহি। মুঝে বহুত খুশি হ্যায় কি গাঁও হো ইয়া শহর, পঞ্চায়েতে হো ইয়া সামাজিক সংস্থায়, হর জগহ লোগো নে বড় চড় কর ভাগিদারি কি হ্যায়।
0: আজি দিন তেলাগা মন কি বাততে প্রাইম মিনিষ্টার পারা কৈছে কি অলপ দিন আগে গ্লাসগোতে শুরু হওয়া কমনওয়েলথ গেমসতে বাক লওয়া খেলাড়ি খান সবকে দেশ মানুষ খান পারা সাবাসী দেখায় আছে। প্রাইম মিনিষ্টার পারা আর এনেকা ইভেন্টসতে স্টুডেন্টস খান বেশি যুন বাক লই থাকে কই কিনা সায়েন্স অলিম্পিক্স ওপর বি বাদ করেছে।
1: ইস মহিনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথমেটিক্স কে অলিম্পিয়াড হুয়ে। ইন কম্পিটিশন মে ভারতীয় দল কা প্রদর্শন শানদার রহা। ফিজিক্স অলিম্পিয়াড মে হামারে সভি 5 স্টুডেন্টস নে গোল্ড মেডেল জিতে আর ভারত নে পহলি র্যাঙ্ক হাসিল কি। পিছলে এক দশক মে হুয়ে হর ফিজিক্স অলিম্পিয়াড মে হামারে দেশ কে স্টুডেন্টস নে গোল্ড ইয়া সিলভার মেডেল জরুর জিতা হ্যায়। কেমিস্ট্রি অলিম্পিয়াড মে ভি হামারে সভি স্টুডেন্টস নে গোল্ড মেডেল জিতা, ইয়া আব তক কি বেস্ট পারফরমেন্স রহি হ্যায়। বায়োলজি অলিম্পিয়াড মে ভি হামারে সভি স্টুডেন্টস মেডেল জিতে, ইনমে এক গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ওয়হীন ম্যাথমেটিক্স অলিম্পিয়াড মে হামারে স্টুডেন্টস নে 2 গোল্ড অর 4 সিলভার মেডেলস আপনে নাম কিয়ে। মুঝে দেশ কি যুবা শক্তি পর বহুত গর্ব হ্যায়, ইয়ে দেখকর খুশি হোতি হ্যায় কি ভারত মে অলিম্পিয়াডস অর হ্যাকাথনস কা কালচার নিরন্তর বড় রহা হ্যায়।
0: প্লাস্টিক পলিউশন লাগা মামলা ওপর শ্রীমোদী পারা সিঙ্গল ইউজ প্লাস্টিক পারা নেচারকে বেশি সাল পারা খাতারা আনিয়া ওপর চিন্তা করিয়া জানাইছে, তাই পারা প্লাস্টিক খান ঠিক নিয়ম পারা ডিসপোজ করবলে ওপর ধ্যান দিবলে কৈছে। দেশতে আগস্ট 7 তারিখ সময় ন্যাশনাল হ্যান্ডলুম ডে খুশি মানাবলে আছে। প্রাইম মিনিষ্টার পারা মানুষ খানকে হ্যান্ডলুম ক্রাফ্টস বরাই কিনা উইভার্স খানকে মান দেখাবলে আর ভোকাল ফর লোকাল হবলে লাগা আত্মাতো আরও বি তাকত করে দিবলে অনুরোধ করেছে। প্রাইম মিনিষ্টার পারা খাদি ওপর বি জানাইছে আর কৈছে কি খাদি তো মহাত্মা গান্ধীর লগতে বেশি কারিব থাকিছে।
1: হম সবই জানতে হ্যাঁ কি খাদি মহাত্মা গান্ধী কো বহুত প্রিয় থি। বিতে কুছ বর্ষো মে খাদি কাফি লোকপ্রিয় হুই হ্যায়। পিছলে 12 বর্ষো মে ইসকি বিক্রি 6 গুণা বড়ি হ্যায়। বিক্রি কা ইয়হ আঁকড়া আব 8,000 করোড় রুপিয়ে কে করিব পৌঁছ চুকা হ্যায়। মেরা আপ সবি সে আগ্রহ হ্যায় কি আনে ওয়ালে ত্যোহার মে খাদি কা কোই ন কোই, হ্যান্ডলুম কা কোই ন কোই, হ্যান্ডিক্রাফ্ট কা কোই ন কোই প্রোডাক্ট জরুর খরিদে।
0: ইটু আকাশবাণী কইমা পর আপনি কি খবর দি আছে তাজা খবর কানে আমি খান লাগা এক্স হ্যান্ডেলস AIR নিউজ এলার্ট আর AIR আন্ডারস্কোর কইমাতে ফলো করিবি। আপনি খান ইটু খবর তো নিউজ অন এয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কইমাতে বি শুনিব পারিব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সাম লাগা খবর শুনি আছে। नागालैंड मिनिस्टर फॉर

0: FM 드래그밴 News, Music and Entertainment FM 103 MHz.
1: 모일라가 피아리 데스파시오 아프니칸 소프케 나마스카르 아미칸라가 지반데 군바 에니가 다렉 간 타키에세 কোনকে ইয়াদ করবলে ক্যালেন্ডারে চাবলে নালাগে আজি মানে 26 জুলাই দিন হি ইটু নিচিনা একটা দিন থাকি আছে আজি তো হইলে কার্গিল বিজয় দিবস দিন থাকি আছে ইটু দিন দিয়ে আমি কানি প্রাইড পরা মন পর্থা করে দিয়া লাগা একটা দিন থাকি আছে আমার দেশ লাগা বাহাদুর সিপাহী কান লাগা এক্সট্রা অর্ডিনারি কারেজকে ইটু দিন দে ইয়াদ করে দি থাকি আছে ইমান উজা বাহাৰ দে কথাৰনাক ৱেডাৰ দে ইমান ডাঙৰ চেলেঞ্জেছখন থাকিলিবি তাই কানি আমাৰ দেশ কাৰণে তাইখন লগা চব দি কিনা মাদাৰ ইণ্ডিয়াকে বাজাই কিনা ৰখা লগা আমিখন চবি ইটো দিন দে ইয়াত দিলাই দি আছে আজি ইটো কাৰ্গিল বিজয় দিৱস দিন দে মই আমাৰ দেশ লগা চব বাহাদুৰ

তোর সিপাহী কানগে ময়লাকা মাতা নিচু করে দিয়ে কিনা সম্মান করে দিয়েছে। সাদি ভাই কান আজি আমার দেশ ইন্ডিয়া হি ইটু হিরোস কানগে খালি ইয়াদ করে আহি নয় কিনা তাই খান লাগা সাকা নতুন জেনারেশনস কানগে বি লয় যাই কিনা দি থাকি আছে। ইটুই সেন্টিমেন্ট লয় কিনা ইটু সাল একটা খাস শৌর্যা বিজয় যাত্রা মানে ভ্যালর আর ভিক্টরি জার্নিকে অর্গানাইজ করে দি থাকি আছে। জুলাই 14 তারিখতে দিল্লি লাগা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ব্রা শুরু করে দি কিনা একটা মোটরসাইকেল র্যালি ট্রাস্টে কার্গিল ওয়ার মেমোরিয়াল তাক ওয়ান রাইট ওয়ান নেশন ওয়ান সেলিউট সন্দেশ লই কিনা পৌঁছি থাকি আছে। ইটু যাত্রা পারাহি আমি খান সবকে জানাই দিয়েছে কে আমার দেশ কারণে পালিতান করে দিয়া কিতিয়াবি নাপাহরিব বিলে। সাদি ভাই কান আজি ইটু সিপাহী কান লাগা খারেজ লগতে আমার দেশ ইন্ডিয়া হি লাগাতার আমার টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিসকে মজবুত করে দি কিনা আহি থাকি আছে। অলপ দিন আগুদেহি ভারতীয় নৌসেনা দে INS মহেন্দ্রা কিরি সামিল করে দি কিনা আহি থাকি আছে। ইটু আধুনিক জাঙ্গি জাহাজ মানে মডার্ন ওয়ারশিপ আমার দেশ দেহি পানাই দিয়া লাগা একটা থাকি আছে। ইয়াতে চলা লাগা সামান খান 75% বাড়া বেশি তো হলে আমার দেশ দেহি পা লাগা সামান খান থাকি আছে। ইটুই আমার দেশ লাগা আত্মা নির্ভর ভারত মানে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া লাগা লাগাতার বাড়াই কিনা আহা লাগা একটা শক্তি দেখাই দি থাকি আছে। ইটু মাহিনাহি DRDO পাড়া বিনাগা লং রেঞ্জ কাইরা রকেট বি সাকসেসফুলি টেস্ট করি কিনা আহি থাকি আছে। ইটু খান সব সফলতা ওপরে আমার দেশ লাগা সাইন্টিস্ট আর ইঞ্জিনিয়ার্স খান লাগা কালেকটিভ হার্ড ওয়ার্ক থাকি আছে। চা দুই দিন দিন আগতে DRDO পাড়া খুসা মিজাইল বি সাকসেসফুলি টেস্ট করে দিয়ে আহি থাকি আছে। সাদি ভাই কান ডিফেন্স প্রোডাকশন হবি ডিফেন্স এক্সপোর্ট হবি ইয়া ফ্রেন্ডলি নেশনস খান লগতে পলিটিক্যাল কোঅপারেশন আমার দেশ ইন্ডিয়া হি সবতে লাগাতার নতুন হাইস তাক পুঞ্জি কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে। ইটু মাহিনা শুরুতে মই ইন্দোনেশিয়াতে থাকিছে কোদে প্রামোজ আর আস্ট্রা মিজাইল ওপরে একটা মেজর এগ্রিমেন্ট বানাই দি থাকিছে। আমার দেশ ইন্ডিয়া লাগা ডিফেন্স ইকুইপমেন্টস আর টেকনোলজিতে আজি পুরা দুনিয়া লাগা ভরসা বাড়াই কিনা যা আমি খান সবই দেখি পাই থাকি আছে। আজি ইটু গার্গিল বিজয় দিবস দিন মানিয়া টাইম দে আমি কানি ইটু শহীদ কানগে নমান করে দি কিনা একটা সুরক্ষিত সক্ষম আর আত্মনির্ভর ভারত বানাই দিবলে সংকল্প লই যাব আহিবি। মইলাগা প্যারে দেশবাসীও যা মন কি বাত লাগা এপিসোডে মই আপনি খান লগতে ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন ওপরে কথা করে থাকিছে। ইটু ক্যাম্পেইনকে লই কিনা বারিশ লাগা পানি হার্ড ড্রপ বাজাই কিনা রাখিবলে লাগাহি একটা ম্যাস মুভমেন্ট বানাই দি কিনা যাবলে লাগা কথা করে দি থাকিছে। ক্যাচ দ্য রেইন লাগা সন্দেশ বেশি সিম্পল থাকি আছে বারিশ লাগা পানি পড়িয়া টাইম দে তাদেহি লগি লগি বাজাই কিনা রাখিবলে লাগা থাকি আছে। জুলাই 4 তারিখ পাড়া একটা খাস ন্যাশন ওয়াইড ক্যাম্পেইন লই কিনা আহি থাকি আছে। ইটু ক্যাম্পেইন আন্ডারে রেইন ওয়াটার হার্ভেস্টিং গ্রাউন্ড ওয়াটার রিচার্জ পুরানা ওয়াটার বডিসকে রিজুভিনেট করে দিয়া আর থ্রি প্লান্টেশন খান সব ওপরে একটা ফ্রেশ মোমেন্টম লই কিনা যাই থাকি আছে। ইটু কাম দে বস্তি শহীর পঞ্চায়েত আর সোশ্যাল অর্গানাইজেশনস খান সব মানবী আহি কিনা হিসা লওয়ার কারণে মই বেশি খুশি পাই থাকি আছে। পুরানা বন্ডস খান বাড়া লিতারা হাতাই দি কিনা সাফা রাখি দি থাকি আছে। ওয়েলস আর স্টেপ ওয়েলস খান বেশি রিভাইভ করে দি কিনা আহি থাকি আছে। আর না চলাই কিনা থাকা পর ওয়েলস খান ধরলে আজি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ লাগা চ্যানেল নিচনা চলাই কিনা কাম করি কিনা আহি থাকি আছে। সাদি ভাই কান 1500 পন্স কানহি মধ্যপ্রদেশ লাগা সিথি ডিস্ট্রিক্টে পানাই দি কিনা আহি থাকি আছে। নার্সিংপুরে অমৃত সরোবরকে রিজুভিনেটেড ওয়াটার বডিস বানাই দি কিনা আহি থাকি আছে। মহারাষ্ট্র আর নাসিকতে বেশি পানির স্টোরেজ ক্যাপাসিটিকে বানাই দি কিনা আহি থাকি আছে। নান্দিয়াল অন্ধ্রপ্রদেশতে সব গ্রাম পঞ্চায়েত কানি ইটুতে জয়েন করি কিনা পুরানা বন্স কান সবকে ভালওয়ালা বানাই দি কিনা চলাই থাকি আছে।
আমার সিরিজ খান সব ইটু কামলে জোড়াই কিনা।

কমনওয়েলথ গেমস শুরু করে দিকে আহি থাকি আছে। আমার দেশ লাগা ইন্ডিয়ান কন্টেঞ্জেন্টে হার দেশ মানুষ লাগা বেস্ট উইশেস থাকি আছে। সাদি ভাইকান, আজ আমার দেশ লাগা যুবা কানি স্পোর্টসতে বেশি উপলব্ধি হাসিল করে কিনা আহি থাকি আছে। বি ভি সিন্ধুহি ব্যাডমিন্টন দে জাপান ওপেন লাগা টাইটল জিত হাসিল করিয়া সবসে পহলা আমার দেশ লাগা খেলাড়ি থাকি আছে। আমার পুরা দেশই ইটু উপলব্ধি অপরে গর্ব থাকি আছে। আমার দেশ লাগা ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম হি লর্ডস স্টেডিয়াম লন্ডন দে পয়লা টেস্ট ম্যাচ জিত হাসিল করে কিনা থাকি আছে। 270 রানস, একটা বেশি ডর মার্জিন বাড়া একটা ঐতিহাসিক জিত হাসিল করে কিনা থাকি আছে। ইটুতো হইলে লর্ডস লাগা ইমান লম্বা ইতিহাসতে উইমেন্স টিমস লাগা সবসে পয়লা টেস্ট ম্যাচ থাকি আছে। ইটু একই ক্রাউন দেহি 1983 সাল দে আমার দেশ ইন্ডিয়াহি সবসে পয়লা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিত হাসিল করে থাকিছে। আর আজ আমার নারী শক্তিহি আমার দেশ লাগা নাম রোশন করে দি থাকি আছে। সাদি ভাইকান, কোনবা ছোট প্রাইজতে বেশি ডর সিগনিফিকেন্স আনি দি থাকি আছে। ইটু নিচিনাহি একটা প্রাইজ স্পোর্টস ওপরে মই সাউথ চিত্তুর এর্নাকুলাম কেরালাপাড়া খবর পাই থাকি আছে। ইয়াতে একটা স্কুল দে সংস্কৃত ক্লাব থাকি আছে আর তাদের টিচার মিস্টার অভিলাষী সংস্কৃতকে একটা খাস তারিকাপাড়া পপুলারাইজ করে দিকনা আহি থাকি আছে। ইটু প্রজেক্টকে অক্ষর আকান্তুক নাম দিকনা আহি থাকি আছে। ইটুতে সংস্কৃত লাগা ক্যারেক্টার্স কানগে আসান তারিকাপাড়া ফুটবল দে চলা টার্মস কানগে লিঙ্ক করে দিকনা শিকাই দি থাকি আছে। ইটু নিচনা প্রয়াস কানবাড়া লার্নিংকে একটা এনজয়েবল বানাই দি কিনা আহি থাকি আছে। আর ইটু একই লোকতে স্পোর্টস খিলাফ মানুষ লাগা কানেকশন মজবুত বানাই দি কিনা আহি থাকি আছে। মহিলা প্যারি দেশবাসীও যা সান্দি দিন দে বিক্রম 1 সাকসেসফুল লঞ্চ করে দিয়া ওপরে দেশ লাগা মানুষ সবই গর্ব থাকি আছে। আমার দেশ লাগা স্পেস সেক্টর দে আমি খান সবই একটা ঐতিহাসিক পাল দেখি পাই থাকি আছে। ইটু তো হইলে ইন্ডিয়া লাগা সবসে পয়লা প্রাইভেট সেক্টর দে পানা রকেট থাকি আছে। আমার দেশ লাগা যুবা ইনোভেটার্স কানি একবার ভাবিবলে নাপারা লাগা কাম তাইখান লাগা রিমার্কেবল স্কিল ডিমনস্ট্রেট করে দি কিনা তাইখান লাগা প্যাশন আর পেশেন্স পড়া আজি ইটু কাম পারি কিনা আহি থাকি আছে। বেশি লম্বা সময়দাক আমার স্পেস সেক্টর হি প্রাইভেট সেক্টর কারণে বন্ধ করে কিনা রাখি থাকিছে। কোনোবারা আমার দেশ লাগা বেশি যুবা খান লাগা ট্যালেন্টস কানগে ইটু সেক্টরে দেখা বলে নাপারি কিনা আহি থাকিছে। যুবা খান লাগা ইন্টারেস্টকে মন দিয়ে রাখি কিনা আমি কানি ইটু স্পেস সেক্টর প্রাইভেট এন্টারপ্রাইজ কানিমেদে খুলি দি থাকিছে। আর আজি ইটু লাগা রিজাল্ট আমি খান সবই দেখি পাই থাকি আছে। সাদি ভাইকান, আমার দেশ লাগা যুবা কানি সায়েন্স ফিল্ডে দেশ লাগা নাম রোশন করে দি থাকি আছে। সায়েন্স অলিম্পিয়াডস খান তো হইলে দুনিয়াতে সবসে ডর কম্পিটিশনস খান থাকি আছে। ইটুতে বেশি স্টুডেন্টস কানি আহ কিনা হিসা লই থাকি আছে। ইটু মাহিনাহি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথমেটিক্স দে অলিম্পিয়াডস লই থাকিছে। ইন্ডিয়ান কন্টেঞ্জেন্ট হি ইটু কম্পিটিশনতে বেশি ভাল বাড়া হিসা লই থাকি আছে। ফিজিক্স অলিম্পিয়াডসতে ইন্ডিয়া লাগা সব 5টা স্টুডেন্টস কানি গোল্ড মেডেল পাই কিনা টপ র্যাঙ্ক পাই থাকি আছে। ফিজিক্স অলিম্পিয়াড দিবি হার সাল ইন্ডিয়াহে গোল্ড ইয়া সিলভার জিত হাসিল করে কিনা আহি থাকি আছে। কেমিস্ট্রি অলিম্পিয়াড দিবি আমার দেশ লাগা স্টুডেন্টস কানি গোল্ড মেডেল হাসিল করে কিনা আজি তাক ইটুহি সবসে ভাল পারফরমেন্স দি থাকি আছে। বায়োলজি অলিম্পিয়াড দিবি আমার দেশ লাগা স্টুডেন্টস কান সবই একটা গোল্ড লগতে মেডেলস জিত হাসিল করে কিনা আহি থাকি আছে। আর ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমার দেশ লাগা স্টুডেন্টস কান বাড়া 2টা গোল্ড আর 4টা সিলভার জিত হাসিল করে কিনা আহি থাকি আছে। মই আজি আমার দেশ লাগা যুবা শক্তিকে দেখি কিনা বেশি প্রাউড ফিল করে থাকি আছে। অলিম্পিয়াডস আর হ্যাকাথনস লাগা কালচার আমার দেশ দিবি আস্তে আস্তে বাড়া বাড়াই কিনা জাগে দেখি কিনা মই বেশি খুশি পাই থাকি আছে। মই অমিত রাখি আছে কে আমার দেশ লাগা যুবা কানি বেশি মানু আহি কিনা ইটু নিচিনা ফরামসতে ইন্টারেস্ট পড়া হিসা লই কিনা দেশ লাগা নাম রোশন করে হব। মই লাগা বিয়ারি দেশবাসীও কেতিয়া একজন বাড়া

ট্যালেন্ট আৰু পেশ্যন বি একেলগতে লৈ কিনে কিবা কাম একটা কৰিবলৈ শুরু কৰি দে, তেতিয়া ইটো লগা রাস্তা আসান থাকি আছে। কাশ্মীৰ লগা ট্ৰেডিশ্যনেল ভাগু ম্যাট বানা লগা দে, আমি কানি ইটুকে দেখি পাই থাকি আছে। ইটুকে পানা বুলি রিচ আৰু ধান লগা স্ট্র জ্বলাই থাকি আছে। ইটো পানা লগা ট্ৰেডিশ্যনটো হলে বেশি পুৰণা থাকি আছে। কাশ্মীর লগা মার্শি চাকা কান বাড়াহি ইটু ক্রাজ আর রিজকে হার্ভেস্ট করে দিয়ে না ইটু পানা লাগা কাম শুরু করে দিয়ে থাকি আছে। ইটুকে সানকে শুকাই রাখি দিয়ে কিনা ওলাই কিনা ইটু হাত পড়া পানাকে শুরু করে দিয়ে থাকি আছে। ইটু ম্যাট একটা পানা বলে দুইটা আর্টিসেন্সকে চার দিন লই কিনা কাম করে থাকি আছে। ইটু ম্যাটটো হলে ইউনিক আর ইকো ফ্রেন্ডলি বি থাকি আছে। সামারডে ঠান্ডা আৰু উইণ্টাৰ ডে খৰম ইটো মেট পৰা দি আছে। আৰু ইটোতো হ'লে চব কাশ্মীৰ খান লগা খৰ খৰ দি পাই থকা লগা একটা মেট থাকি আছে। হলিবি আজি ইটো চোলাগে বেছি কম দি হৈ কিনে জামি খান চবই দেখি পাই থাকি আছে। শ্ৰীনগৰ পৰা কুলাম হুছেইনজি আৰু তাই লগা চুকুৰি দানজিলাজি তাই দুজন পৰা ইটো ভাকু ক্ৰাফ্ট ট্ৰেডিশ্যনকে ৰিভাইভ কৰি দিবলৈ প্ৰয়াস লৈ কিনে কাম শুরু কৰি দি থাকি আছে। ইটু প্রয়াসতে খোলাম জিহি একটা সাধারণ পরিবার পড়া আহা কারণে বেশি চ্যালেঞ্জেস লোক পাই কিনা আহি থাকিছে। হলিবি তাই পড়া কামকে না ছাড়ি কিনা কুড়ি কিনা আহি থাকি আছে। থাকি থাকি কিনা বেশি মনোকানি আহি কিনা ইটু কাম দেখি চালই কিনা আৰু খোলাম হাসান জি লাগা ভাবনা তাক পুঞ্জি কিনা ইটু কাম কৰিবলৈ পাৰি কিনা আহি থাকি আছে। লোকেল সরকার পড়াবি তাই লগা মেশিনকে সাপোর্ট করে দিছে। আর আজি আমি কানি চাইলে মানে ভাকু লগাতার পপুলারিটি পাই কিনা দেশ লগা আলাগ আলাগ কোনা কান সব জায়গা তাক পুঁজি কিনা যাই থাকি আছে। ইটু প্রয়াস জড়াই কিনা থাকা সব মানুখান ওপরে মই বেশি গর্ভ থাকি আছে। আজি আমি খান সববি ভোকাল ফর লোকাল মান্দ্রা লৈ কিনা লোকাল সম্বন্ধে ফোকাস করে কিনা যাই থাকি আছে। পারিলে আপনি বি ইটু কাশ্মীরী ভাকু নিজের খর কারণে যি হইলে বি লই দিবি। সাদি ভাই কান আমার দেশতে চাইতো হইলে খালি একটা মামুলি বেভারেজই নহয়, ইটু লগতে আপনা বানবি থাকি আছে। চাইতো হলে সব অকেশন লাগা বেশি ডাঙর হিসা লই থাকি আছে। ফুচরে দিন শুরু হওয়া লাগা পারা লই কিনা সাদি ভাই কান গে মিলা পরিবার খান লগতে কোয়ালিটি টাইম ফিলা এইটো কাৰণ সবতে চাইহি বেছি ডাঙৰ হিচা লৈ কিনা আহি থাকি আছে। আপুনি কাৰণ সববি জানি থাকি আছে মই নিজৰ কেনেকুৱা চাই লগতে একটা বেছি ডাঙৰ ৰিষ্টা থাকি আছে। হলিবি আজি মই খোটা কৰিয়াটো হলে ইটো চাই লগা ওপৰে নহয়, ইটো চাইটো হলে একটা আলাক বেছি ভাল টেষ্ট দিয়াহি নহয় কিনা ইটো লগা এৰোমা লগতে আমাৰ দেশ লগা বেশি সিষ্টাৰ্ছ খান লগা জীৱন কাৰণে একদা আত্মা নিৰ্ভৰ লগা খুচবু বি আনি দি থাকি আছে। লক্ষীৱালা বস্তি বিজনৌৰ ডিষ্ট্ৰিক্ট উত্তৰ প্ৰদেশতে একদা উইমেন ছেল্ফ হেল্প গ্ৰুপতে জোৰাই কিনা থকা মাইকী মানুহ কানহি ভিথৰ বেৰ্না স্বাদিশী হাৰ্বেল টি বনাই দি কিনা আহি থাকি আছে। ইয়াৰে লেমন ক্ৰাছ গিলয় মলিথি দুলচি ৰ টিউমেৰিক চেনামম কাৰ্টামম আৰু ফেনল চিজ খান নিচিনা নেচাৰেল ইনগ্ৰিডিয়েণ্টছ খান থাকি আছে। ইটো লগা একটা খাচ টেষ্ট আৰু কোৱালিটি বি একটা থাকি আছে। ইটো চাইহি মানুহ খান কাৰণে একটা খাচ পেহিচান টেষ্ট পৰা বনাই কিনে যাই থাকি আছে। ইটো হাৰ্বেল টিটো হলে প্ৰয়াগৰাজ মহাকুম্ভ আৰু দিল্লীতে থাকিয়া ইণ্টাৰনেশ্যনেল ফুড ফেষ্টিভেলতে বেছি মানুহ খান খাচ কৰি কিনে বিদেশ পৰা অহা মানুহ খান চব লগা চাৰাহানা পাই থাকি আছে। সাদি ভাই কান ইটো লগা চবচে ইনস্পাইৰিং খোটাটো হলে ইটো কেনেকুৱা চুৰু কৰি দিছে ইটো দি থাকি আছে। ইটো পূৰা প্ৰয়াস খালি এক লাখ ৰুপিয়া পৰা চুৰু কৰি দি কিনে আহি থাকি আছে। আজি ইটো ব্ৰাণ্ড মেজৰ ইনষ্টিটিউশ্যনছ তাক আমাৰ পূৰা দেশতে পুঞ্জি কিনা থাকি আছে। ইটো কাম বাড়াই আমি কান সবকে দেখাই দি থাকি আছে কে কেতিয়া লোকাল জ্ঞান নেচার আর মাইকী মানুষ খান লাগা আত্মা বিশ্বাস সেলফ কনফিডেন্স একেলগতে আহে তেতিয়া একটা ছোট প্রয়াস নিচিনা হইলিবি বেশি ডর পটলাপ লাগা শুরু করে দিব পারি থাকি আছে। মই লাগা প্যারি দেশবাসীও এক বেয়ার মাকে নাম অভিযান রয়ে কিনা
আজি মানুষখান সবই নিজেরকে নিজের লগে জিম্মেদারি পুরা করে দি কিনা যাই থাকি আছে সমাজে ইটু নিচিনা কাম দিয়ে জোড়াই কিনা যা পড়া আজি বেশি ইন্সপায়ারিং কাম আমি খান ওসরে আনি দি থাকি আছে সাদি ভাই খান আমি তা পাতে একদা অদ্ভুত পাবলিক পার্টিসিপেশন লাগা তাকো দেখি পাই থাকি আছে বাদাজ এরিয়াতে 3.5 লাখ স্যাপ্লিংস এক ঘন্টা মাজতে 25,000 মানুষ আনি হিসা লই কিনা লাগাই দি কিনা আহি থাকি আছে ইদু অভিয়ান দে স্কুল পাচা খান এনসিসি গেডেটস খান ভলেন্টিয়ার্স আর অর্ডিনারি সিটিজেন্স খান সবই আহি কিনা হিসা লই থাকি আছে আহা সাল খান দে ইটু স্যাপ্লিংস খান দুহি একটা বেশি ডর আর্বান ফরেস্ট হওয়া হব ইটু প্রায়াসি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দিবি বানাই দি থাকি আছে সাদি ভাই খান এক পেয়ার মাকে নাম অভিয়ান দে উত্তর প্রদেশ দিবি একটা কলেকটিভ রিজল্ট পড়া বেশি অদ্ভুত ডিসপ্লে দেখি পাই থাকি আছে কোদে 35,000 crore স্যাপ্লিংস একদিন দে লাগাই দি কিনা আহি থাকি আছে 12th July দিন দে ইউপি লাগা একটা মেম্বার অফ পার্লামেন্ট নিচিনা মই কারণে ইটু খাম ওপরে একটা বেশি খাস গর্ব থাকি আছে মই লাগা বিহারী দেশবাসীও কাজটো হলে আমার মানুষখান কারণেহে নহয় খুন্দি বলে নাপারা বেশি লিভিং ক্রিয়েটার্স খান কারণে কাজটো হলে তাইখান কারণে একটা ঘর নিচিনা থাকি আছে 60 সাল নিচিনা বাসুদে ইন্ডিয়ান গ্রে হর্নবিলহি কেয়ার ফরেস্ট গুজরাটে নিজের ঘর বানাই কিনা আহি থাকি আছে কেয়ার ফরেস্টে বেশি সাল রেস্টোরেশন আর কনজারভেশন কাম করে কিনা আহা লাগা ইটুহি রিজাল্ট বাই থাকি আছে হর্নবিল দো হইলে জঙ্গল লাগা কিষাণ বলে মানি থাকি আছে কেলে মানে তাইখানি ফ্রুটস খাই দি কিনা ইটু লাগা সিডস সব জঙ্গল দিয়ে ফেলাই দি থাকি আছে তাতে পারা নতুন খাস ওলাব করি কিনা পুরা জঙ্গল দো হইলে একটা জিরিয়া পারা লাশ গ্রিন বানাই দি থাকি আছে আপনি কা জপি আহি কিনা নেচার লগতে কানেক্ট করে দি কিনা এক পেয়ার মাকে নাম দে লাগাই দিবি আজি আপনি কানি লাগাই দিয়া স্যাপ্লিংহি আহা জেনারেশনস নিমিতে একটা গ্রিনারি ক্লিন এয়ার আর খুবসুরত ভবিষ্যৎ কারণে লিকেসি বানাই দিয়ে হব মই লাগা প্যারি দেশবাসীও আজি গ্লোবাল এনভায়রনমেন্ট ডে প্লাস্টিক পলিউশন বাড়া বেশি ডর চ্যালেঞ্জেস আমি খান সব কারণে আনি দিয়ে থাকা আমি খান সবই দেখি পাই থাকি আছে সিঙ্গল ইউজ প্লাস্টিক লাগা ওয়েস্ট পড়া নেচারকে বেশি সাল কারণে লোকসান আনি দি থাকি আছে ইটু কারণে ঠিক নিয়ম লই কিনা প্লাস্টিককে ফেলাবলে বেশি দরকার থাকি আছে সাদি ভাই খান সীতা মারহি বিহার বাড়া আমি খান সব কারণে একটা বেশি ভাল ওয়েস্ট টু ওয়েলথ লাগা এক্সাম্পল আনি দি থাকি আছে ইয়াতে ওয়েস্টকে রিসাইকেল করে দি কিনা মানুষখান বহিবলে একটা অ্যাট্রাক্টিভ বেঞ্চ বানাই দি থাকি আছে একটা বেঞ্চ বানাবলে সিঙ্গল ইউজ প্লাস্টিক 40 কেজি নিচিনা লাগি আছে ইটু বেঞ্চ কান্দ হইলে মজবুত ডিউরেবল কমফর্টেবল আর ইকো ফ্রেন্ডলি থাকি আছে গভর্নমেন্ট স্কুলস পার্কস আর পাবলিক প্লেসেস কান্দে ইটু খান রাখি দি কিনা যাই থাকি আছে ইটু লাগা প্রয়াস পড়া মানুষখানকে বারিবারান বাজাই কিনা রাখিবলে লাগা অবয়ারনেস বি বাড়াই কিনা যাই দি থাকি আছে ইটু প্রয়াসতে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর লোকাল বডিস খান সব পড়া বেশি দোয়াকার রোল লই কিনা লোকাল রোজগার বি বাড়াই কিনা যাই দি থাকি আছে ইটু পারো রিডিউস রিইউজ আর রিসাইকেলকে একটা স্লোগানহি নয় কিনা আসল দে আমি খানগে কাম করি কিনা যা লাগা দেখাই দি থাকি আছে আর ইটুপরাহি আমি খান লাগা জীবন দে বেশি জরুরি হিসা লই কিনা আহি থাকি আছে সাদি ভাই খান যা মান কি বাদ দে মই গণেশ উৎসব ওপরে কথা করিয়া আপনি খান সবই ইয়ার করে থাকিব আমার নিজের দেশ মাতিপাড়া বানা লর্ড গণেশা আইদুলকে সব মানুষ ওয়ার্শিপ করব নিমিতে মই কথা করে থাকিছে প্লাস্টার অফ প্যারিস মানে POP বিদেশ পড়া ইম্পোর্ট করিয়া খান আইদল নাচলাই কিনা নিজের মাতিপাড়া বানা ইন্ডিজিনিয়াস সামান খানকে জ্বলাবলি কারণে মই কই থাকিছে ইটো ওপরে বেশি মানুষখানি নিজের ভাবনা গান মই লগতে শেয়ার করে দি থাকি আছে সব মানুষখানি উটু এপিএলকে শুনি কিনা
নিজৰ মাটিৰ পৰা বনা আইডল।

জলাপলে রিজল্ভ করিয়া লাগা ওপরে মতাই শেয়ার করে দিয়ে থাকি আছে। ইটু টপিক ওপরে মান কি বাদে ঝার ঝা করিয়া পড়া রাইট স্টেপ রাইট টাইম দে লোপলে পড়া লাগা খুশি মইকে জানাই দিয়ে থাকি আছে। মই আকো একবার ইটুবার এপিল দো পাড়া কই দিয়ে আছে। ইটুবার গানাবাদি ফেস্টিভেল দে লর্ড গণেশা লাগা আইডল আমার নিজের দেশ মাতিপাড়া বানা লাগাহি চলাবি। আপুনি লাগা ইটু প্রয়াস পাড়া আমার প্রাকৃতিকে পূজা করিয়া নিচিনাহি হওয়া হব পারে। মই লাগা প্যারে দেশবাসী এতিয়া মই একজন ওপরে খোদা কই দিব কোনবারা আপনি খান সবকে গার্ভ করে দিয়ে হব। তাই হলে সায়েন্স আর ইনোভেশন ফিল্ডে একটা অ্যাক্টিভলি কাম করি কিনা আহা মানুষ একজন থাকি আছে। আজি তাই গ্লোবাল রিকগনেশন বি পাই থাকি আছে। ইমান নাম ডর কামাই থাকিলে বি তাই বেশি জোর পড়া নিজের রুটসতে কানেক্টেড থাকি কিনা নিজের হোমল্যান্ডকে কেতিয়াবি নাপাহরে। ইটু মানুষ হইলে ডক্টর রোনাল্ডো লাইশ্রাম মণিপুর পাড়া থাকি আছে। তাই লাগা নাম রোনাল্ডো থাকি আছে হলে বি তাই হলে একটা অ্যাস্ট্রোফিজিসিস্ট থাকি আছে। তাই হলে জাপানে কাম করে থাকি আছে আর তাই আজিকালি ম্যাসিভ ক্লাস্টার অফ ইয়াং গ্যালাক্সিস ডিসকভার করিয়া লাগা টিম দে হিসা থাকি আছে। তাই পাড়া কি খাস কাম করে দিছে কই কিনা আপনি খান ভাবনা করে থাকিব। তাই ইটু পুরা ক্লাস্টার লাগা নাম লকটাক প্রোটো ক্লাস্টার বলে দিছে। ইটু নাম দলে মণিপুর দে থাকা বেশি সুন্দর লকটাক লেক লাগা নাম দি থাকি আছে। লকটাক তো হইলে একটা বেশি ডর ফ্রেশ ওয়াটার লেক থাকি আছে যাতে ফ্লোটিং ভূম দিস ফ্লোটিং আইল্যান্ডস অফ ভেজিটেশন পাড়া একটা খাস ল্যান্ডস্কেপ বানাই দি কিনা আমি খান সবকে দেখাই দি থাকি আছে। ডর সমুদ্র দে ছোট আইল্যান্ডস খান ফ্লোট করিয়া নিচিনা দেখি থাকি আছে। ইটুহি নিচিনা ইটু ইয়াং গ্যালাক্সিস ইটু ইউনিভার্সতে একটা বেশি ডর স্ট্রাকচার ফর্ম করি কিনা দেখি থাকি আছে। আজি মণিপুর লাগা লকটাক হইলে আমার দেশ লাগা ম্যাপটিহি নহে কিনা আমার বেশি ডর কসমোস দিবি ইটু লাগা নাম থাকি আছে। ইটু এচিভমেন্ট হইলে হার দেশ মানুষের কারণে একটা প্রাইড থাকি আছে। ইটু পাড়া আমার যুবা সাধি ভাই কানকে শিখাই দি থাকিব নিজের বারম্বারে জোড়াই রাখি কিনা বি নতুন হাইটস তাক স্কেল করে কিনা যাব পারিব বলে দেখাই দি থাকি আছে। ইটুই রুটস থাকি আছে কুন্দু পাড়া তারে তাক যাব পারে দি আছে আর পুরা দুনিয়াকে রোশন করে দিব পারিব। মই লাগা প্যারে দেশবাসী অলপ দিন বিচিতে 7th August দে আমার দেশি ন্যাশনাল হ্যান্ডলুম ডে মানি থাকিব। ইটু অবসর দে আমি খানি আমার দেশ লাগা ভাই ভনী খান লাগা স্কিলস আর ক্রিয়েটিভিটিকে সেলিব্রেট করে থাকি আছে। কোনবারা জেনারেশন পার লইকিনা আহা পরম্পরাকে আগে লইকিনা যাই থাকি আছে। সাদি ভাই খান হার হ্যান্ডলুম কার্মেন বারা নিজের রিজন কমিউনিটি আর ইটুতে জোড়াই কিনা থাকা বেশি মানুষের ওপরে কাহানি লই যাই থাকি আছে। ইটু মানুষের বারাহি আমার দেশ ইন্ডিয়া লাগা প্রাউড কালচারেল হেরিটেজকে বজায় কিনা রাখি দি থাকি আছে। আজি মই আপনি খান সবকে আমার উইভার সাদি ভাই খানকে সম্মান করে দি কিনা হ্যান্ডলুম ক্রাফটসকে ইনকারেজ করে দিবলে কারণে কই দি আছে। ইটু পাড়াহি ভোকাল ফর লোকাল আত্মাকে মজবুত করে দিয়ে হব। সাদি ভাই খান আজিকালি আমার দেশতে হ্যান্ডলুম বাড়াই দিয়া পড়া বেশি দেশ মানুষের লাগা জীবন ভাল করে দি কিনা আহি থাকি আছে। পাচ্ছম বালি বাড়া লই কিনা বাতনা ডাক আর কথম বালি বাড়া লই কিনা গাছ ডাক ইটু হ্যান্ডলুম দে বেশি ইন্ডিভিজুয়ালস আর গ্রুপস কান আহি কিনা আমার ক্লোরিয়াস হ্যান্ডলুম পরম্পরাকে নতুন পেহচান আর শক্তি দি কিনা আহি থাকি আছে। কোনবা বাড়া পাচ্ছম বালি ইখাত লাগা সুন্দর পরম্পরা আগে লই যাই থাকি আছে তিতিয়া কোনবা পাড়া মাইকী উইভার্স কানগে উল সামান বানা বলে লাগা কাম দে লাগাই দি থাকি আছে। কোনবা পাড়া কেরালা লাগা পরম্পরা কাসাভু আর্টকে বজায় কিনা রাখি দি থাকি আছে। ইটু খান সব পাড়া আমি খান লাগা নিজের আমা খান আর ভুইনী খানগে রোজগার বি দিব পারি থাকি আছে। সাদি ভাই খান মই আগর দুসরা সাবজেক্ট আপনি খান লগতে কই দিব মন থাকা হলে খাটি থাকি আছে। আমি খান সব জানি আছে খাতি দলে মহাত্মা গান্ধী তাই পাড়া বেশি মরম করে দি থাকা লাগা একটা ঢাকি আছে।
আজি আমি গানি চাইলে মানে যো অলপ সাল টাইম দে খাতি বেশি পপুলার হয়ে কিনা যা আমি কান সব দেখি পাই থাকি আছে ইটু লাগা সেলস বি যা পারো সাল দে ছয় কোনা বাড়াই দি কিনা যাই থাকি আছে আজি ইটু লাগা সেল ফিকার হি 8,000 crore টাকা পয়সা তাক পুঁজি কিনা থাকি আছে আহি থাকা ফেস্টিভেল সিজন দে আপনি কান সব বি খাতি হ্যান্ডলুম যা হ্যান্ডিক্রাফ্টস লাগা আইটেম একটা হলিবি কিনিবলে মই সব মানুষকে কই দি আছে মই লাগা বিয়ারে দেশবাসীও আমার দেশে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কিমান কিসম থাকি আছে বলে আপনি কে হুটিলে মানে আপনি ঠিক কবলে না পারিব পারে কেলে মানে আমার দেশে বেশি কিসম লাগা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কান থাকি আছে আর ইতুলকে বেশি পারম্পরা জোড়াই কিনা বি থাকি আছে ত্রিপুরা বরা চং ব্রিং কুই কিনা একটা ইনস্ট্রুমেন্ট থাকি আছে তাদের থাকা ট্রাইবেল কমিউনিটিস কান মাচুদে একটু বেশি পপুলার থাকি আছে বেম্বু পারা বানা কুদে তিনটা স্ট্রিংস থাকি আছে সারুত নিচনা বেশি মেলোডিয়াস টিউনস ইয়াতে পারা ওলাই দি থাকি আছে অলপ টাইম যাইছে ইটুলকা পপুলারিটি যুবা খান মাজুদে পারা হারাই কিনা যাই থাকি আছে এটু ঠিক টাইম দে সুরাজ কুমার দীপার্মাজিহি ইটুকে রিভাইভ করে দিবলে রিজলভ করে কিনা আহি থাকি আছে আজি তাই লাগা প্রয়াস হি কামিয়াব হয়ে কিনা আহা আমি খান সব দেখি পাই থাকি আছে তাই হি জং ব্রিং আর আলাগ ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস লো কিনা রিজেন্ডে পারফর্ম করে থাকি আছে তাই হি কক পরক ফক সংস বাউল সংস আর বেঙ্গলি ফক মিউজিক কারণে বেশি মন ভিতর পাল লাগে এলাকা একজন থাকি আছে এতিয়া মই আপনি খান সবকে ইটু লাগা একটা কাটা মিউজিক্যাল ক্লিপ শোনাই দিয়ে হব ইটু একটা মিউজিক থাকি আছে আপনি শুনিছে বলে কেতিয়াবি নাপাহরিব।

সাদী ভাই খান, মই বিশ্বাস আছে যে এইটো মিউজিককে শুনি কি না আপনি খান বি বেশি ভাল লাগি থাকিব। মই দেব বার্মাজি ওপরে বেশি গর্ব থাকি আছে। তাই ট্রেডিশনাল মিউজিক পপুলারাইজ করে দিয়া লাগা প্রায় আছে বেশি কমেন্ডেবল থাকি আছে। আপনি খান ওসরে বা ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ওপরে আপনি খান সবই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবলে কারণে মই আগ্রহ করে দিয়েছে। এটো নিচিনা প্রয়াস খান সব পড়া আমার দেশ লাগা ট্রেডিশনাল ইন্ডিয়ান মিউজিককে মানু খানকে জোড়াই দিব পারিব। মই লাগা বিয়ারে দেশবাসীও আহা কালি 27 জুলাই দিন দে আমার ভারত রত্না ডক্টর এপিজে আব্দুল কালামজি লাগা ডেথ এনিভার্সারি মানি থাকিব। ডক্টর কালাম লাগা পার্সোনালিটিতে বেশি ইন্সপায়ারিং ফেসেস খান থাকি আছে। এটো খান সব পড়া টিচারটোহে তাই লাগা মন ওসরে থাকি আছে। তাই পাচা খান আর যুবা খানকে স্বপ্ন ডর রাখবলে প্রেরণা দিয়ে থাকিছে। ইটো সপ্তাহ কোইনসিডেন্টলি আমি কানি গুরু পূর্ণিমা লাগা পার্বণ পার্ব মানি থাকিব। আমি খান লাগা প্যারেন্টস কানি আমি খান লাগা সবসে পয়লা টিচার্স মানে গুরু থাকি আছে। আর স্কুল টিচার্স কানি আমি খানকে জ্ঞান শিখাই দি থাকি আছে। গুরু পূর্ণিমা অবসর দে আমি খান লাগা মেন্টর খান সবকে খুশি বা জানাই দিবলে লাগা একটা অবসর থাকি আছে। আমার দেশ লাগা সব টিচার্স আর মেন্টার্স খানকে প্রণাম করে দিয়েছে। সাদী ভাই খান, অল্প সপ্তাহ টাইম দে আমি কানি আমার দেশ লাগা ইন্ডিপেন্ডেন্স লাগা গ্র্যান্ড ফেস্টিভ্যাল মানি থাকিব। 15 অগস্ট দিন হইলে আমার পুরা দেশ মানু খান কারণে একটা গর্ব দিন থাকি আছে। এটো দিন দে আমি খানি কুন্দিবলে না পারা হিরোজ খান কুন্হি তাই খান লাগা সব আমার দেশ আজাদি নিমিত্তে দি দিছে। তাই খানকে ইয়াদ কুড়িয়া লাগা দিন একটা হওয়া হব। তাই খান লাগা বলিদান আর ডিভোশন বাড়াহি আজ আমি খান দেরাঙ্গা নিজের হাত দিয়ে ধরবলে পারি থাকি আছে। কোদে আমার সংবিধান লাগা আইডিয়ালস রাখি দি থাকি আছে। সাদী ভাই খান, যা অল্প সাল টাইম দে হর ঘর দিরাঙ্গা ক্যাম্পেইন বাড়া আমার পুরা দেশকে একটা অদ্ভুত ভাবনা বাড়া জোড়াই দি কিনা আহি থাকি আছে। হর ঘর হর স্ট্রিটতে দিরাঙ্গাকে মানিয়াকে দেখি পাই থাকি আছে।

0: itu salbi amikhan sob para har ghar diranga campaign pura utsah lokote loikena nijor khorde diranga hoist kuri dikina samman kuri diya hobo sadi baikan har sal 15th august 3 agote apni khan hi apni khan laga suggestions aro ideas moike pothai di thaki ase itu salbi my gov te apni kan sopi itu nishna apni khan laga suggestions aro bhabna kan share kuri dibi মই আপনার সাজেশনস আর আইডিয়াস কানকে রুখি থাকব সাদি ভাই খান আজি কারণে মান কি বাতে মানি হওয়া হব আহা মাহিনা আমার দেশ মানুষ লাগা নতুন উপলব্ধি আর প্রেরণা বা কিসা খান লোক আমি খান সবই আগো ল করিয়ে হব বেশি খুশি পাইছে নমস্কার
1: News, music, and entertainment. FM 103 megahertz.

তো আপনি খান ইতিয়া শুনি থাকিছে খুন চালা ফ্রম দ্য মুভি রং দে বসন্তী। কোয়া নিচিনা গানাটো একদম সফট আছে, ধীরে ধীরে করকে ইয়ে গীত জো হপকে দিল কো বহুত ছু লেতা হর লভস আপ সুনাই দেতে হর লভস জো আপকো সুনাই দেতা হ্যাঁ আই থিঙ্ক ইট রিয়েলি টাচেস মাই হার্ট সো আই বিলিভ দ্যাট আপনি খান বিটো গানা শুনি শুনা শুনি কিনা এনজয় করছে অ্যান্ড ইয়া ইউ কুড ফিল এভরি লিরিক এভরি ওয়ার্ড ইন দ্যাট সং। মুভিং অন নেক্সট গীত আছে ফ্রম দ্য মুভি রক স্টার। রক স্টার ফিল্ম তো ওই তো বেশি পপুলার লাগিছে নট অনলি ফর দ্য মুভি বাট অলসো ফর দ্য অ্যালবাম। আই থিঙ্ক দ্য অ্যালবাম ডিড আ ট্রিমেন্ডাস জব। এ আর রহমান আর মোহিত চৌহান ওয়ান্স এগেন আছে এই গীতে আর এ আর রহমান হিমসেলফ হ্যাজ কম্পোজ দ্য এন্টায়ার album for this movie. And yeah, the next song that I'm going to play out for you, itula lyrics likshe Irshad Kamil bra, and the title of the song is Nadan Parinde. To itu gana to moi khas kars amhala listeners kan jo ghar se dur hai, jo padhai ke liye ho, naukri ke liye ho, ya zindagi ki talash mein ho, ghar se dur hai aur you know ghar ghar ka ehsaas lena chahte hai, kyunki ye jo geet hai I think a lot of people who are away from their homes will resonate with it. And so especially khali utu manukhan kan jo ghar se dur hai tu khane kla noi na kabhi kabhi apno ke sath ho ke bhi hum kho jate hai. To yeah, everyone who is searching and looking for their homes, un sab ke liye main ye geet aapke liye bajati hu. This is Nadan Parinde from the movie Rockstar.

সুলতানা আর জুটি নুরান লাগা বাস্তে আপনি খান হুনি তাকে পটাকা গুড্ডি এসা গানা জো আজাদি হসলে ওর আপনি রাগ কু চুনি কি বাত করতে হ্যাঁ সচ কে কে এক গুড্ডি কো এক পটাকা গুড্ডি কো আগে লে যানে কে এক জিদ্দি দিল হতা হ্যাঁ জিদ্দি দিল হোনা হি চাই হতা হে নই হোনা হি চাই জো রুকনা নহি জানতা জো ঝুকনা নহি জানতা তো ইসি বাত পে আগলা গানা হো যায় জো হ্যাঁ এক বহুত হি জিদ্দি দিল কে বারে মে 2014 নাগা ফিল্ম ম্যারি কমরা বিশাল দাতলানি আবাসে দিয়েছে শিবম পাঠক আর শশী লাগা মিউজিক আছে প্রশান্ত ইঙ্গোলে লাগা লিরিক্স আছে জিদ্দি দিল